কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো?

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি
1: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ মঙ্গলবার, ২৮ আশ্বিন, পহেলা জমাদিউল আউয়াল, ১৩ অক্টোবর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ শুরু, প্রায় ৪.৫ কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত হবে, জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী। ৫ ধাপে সম্পন্ন হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট গ্রহণ ২১ জানুয়ারি। ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে, জানালেন খাদ্যমন্ত্রী। দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক আকর্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। এবং আবুধাবি টেস্টের শেষ দিনে ৩৪৭ রানের জয়ের লক্ষ্যে আজ আবার ব্যাটিংয়ে নামবে আফগানিস্তান, বাংলাদেশের প্রয়োজন আর ৭ উইকেট। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট। গতকাল সচিবালয়ে ঢাকা ১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে শারদীয় দুর্গাপূজার আমন্ত্রণ জানান। তারা সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে বিএনপি সরকারের নানা উদ্যোগের প্রশংসা করেন এবং পূজার ছুটি ও অনুদান বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির ক্রান্তিলগ্নে যখন ধর্ম বিবেচনা করা হয়নি তখন অন্য কাজে ধর্ম বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে আন্দোলন সংগ্রামে বিভিন্ন ধর্মের নেতা কর্মীরা নির্যাতনের শিকার হয়েছিল। তারেক রহমান বলেন, একজন সরকার প্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করা তাঁর দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সচিবালয়ে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারিত্বের নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান, জ্বালানি নিরাপত্তা, কারিগরি শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অর্থায়ন এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌর বিদ্যুতের ব্যবহার এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশু নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস 2026 উপলক্ষে রাজধানীতে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং ন্যাশনাল গার্ল চাইল্ড অ্যাডভোকেসি ফোরাম যৌথভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাষ্ট্রপতি বলেন, কন্যা শিশুর কল্যাণে সবচেয়ে জরুরি হল সমাজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতার ইতিবাচক পরিবর্তন।
3: বিদ্যালয়ে যাওয়ার পর থেকে শুরু করে বিদ্যালয়ের পরিবেশ, অনলাইন জগৎ ও সামাজিক যোগাযোগ মাধ্যম, সব জায়গায় কন্যা শিশু নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা দ্রুত তদন্ত, কার্যকর বিচার ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমাদের

0: প্রতিটি কন্যা নিরাপদে জন্ম নেবে, নির্ভয়ে বেড়ে উঠবে, স্বপ্ন নিয়ে পড়াশোনা করবে, দক্ষতা অর্জন করবে, নিজের পায়ে দাঁড়াবে এবং একদিন গর্বের সঙ্গে বলবে, এই দেশ আমার, এই ভবিষ্যৎ আমার।
1: রাষ্ট্রপতি বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও সমান গুরুত্ব দিতে হবে এবং তাদের স্বপ্ন পূরণের পথ তৈরি করে দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কন্যা শিশুকে বোঝা নয়, সম্ভাবনা হিসেবে দেখতে এবং ছোটবেলা থেকে ছেলেদেরকে মেয়েদের সম্মান করতে শেখাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশের নারী স্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারিত্ব ও উদ্ভাবনী অর্থায়নে জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গত রবিবার জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে দ্য মোমেন্ট ইজ নাও আনলকিং নিউ ক্যাপিটাল ফর উইমেন্স হেলথ বিয়ন্ড এইড শীর্ষক এক অধিবেশনে আহ্বান জানান। ডাক্তার জুবাইদা রহমান বলেন, নারী স্বাস্থ্য বিনিয়োগ করলে কেবল স্বাস্থ্যসেবায় ব্যয় নয়, এটি মানব সম্পদ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাতির ভবিষ্যতের জন্য বিনিয়োগ। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মাতৃস্বাস্থ্যের প্রচলিত সেবার পরিধি বাড়িয়ে কিশোরীদের রক্তস্বল্পতা, মাতৃ অপুষ্টি, প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু এবং নারীদের আক্রান্তকারী প্রাণঘাতী ক্যান্সার মোকাবিলায় বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে দেশের প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডেটাবেজে যুক্ত করা হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে গতকাল থেকে সারা দেশে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে, যা আগামী মাসে শেষ হবে এবং ডিসেম্বরের মধ্যে পুরো ডাটাবেজ প্রস্তুত করা হবে। বিস্তারিত প্রতিবেদনে,
2: দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে পরিবারের তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে আনুমানিক 4.5 কোটি পরিবারের তথ্য সংগ্রহ করে ডাটাবেজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা এবং স্বাবলম্বিতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সরকারের অন্যতম অঙ্গীকার।
3: হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত, তাদেরকে আমরা এই ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী হিসাবে তাদেরকে রাখা হবে। এই তিন গ্রুপ অফ পিপলকে যেহেতু সবাইকে দেওয়া হবে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়াস অ্যাফিলিয়েশন, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, কাজেই এটা নিয়ে আমাদের আর কোন ত্রুটির সম্ভাবনা আমরা মেপেছি। প্রত্যেক জায়গায় দেওয়ার পর আমরা আবার রিভিউ করেছি, রিভিউ করে দেখা গেছে যে কোন অবস্থাতেই 2-3% ক্রস করে নাই।
2: প্রেস ব্রিফিং এ সমাজ কল্যাণ মন্ত্রী আরো জানান, আগামী 30 নভেম্বরের মধ্যে এই তথ্য সংগ্রহের কাজ শেষ হবে, ডিসেম্বরের মধ্যে পুরো ডাটাবেস প্রস্তুত করা হবে।
3: আমাদের একটা বক্তব্য আছে যে ফ্যামিলি কার্ডের পিছনে আপনাকে যেতে হবে না, ফ্যামিলি কার্ড আপনার বাড়িতে যাবে। অর্থাৎ ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারীরা ওনারা আপনার ডোর স্টেপস, মানে প্রতিটা ঘরে ঘরে যাবে এবং ঘরে বসে তথ্য সংগ্রহ করবে। কোনো অবস্থাতেই কোনো অফিসে বা কোনো কারো আঙিনা বা একবার পাড়ায় বসে সবারগুলো কালেক্ট করবে, দিস ইজ নট দি সিস্টেম। এবং এটা মনিটর করার জন্যই এটা আমাদের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে সহায়তায় আমরা এটাকে ফলো করছি, যাতে আমাদের তথ্য সংগ্রহ যত দূর সম্ভব ত্রুটিমুক্ত হয়।
2: আগামী 4 বছরের মধ্যে পর্যায়ক্রমে যোগ্য সকল পরিবার এই সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের বৈধ প্রবেশ সহজ করতে ইউরোপীয় ইউনিয়ন ইইউর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠকে এই সহযোগিতা চাওয়া হয়। বৈঠকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 750 জন দক্ষ কর্মীর ইউরোপীয় সনদ সংক্রান্ত জটিলতা নিরসনে ইইউভুক্ত দেশগুলোর বিশেষজ্ঞদের বাংলাদেশে এসে প্রশিক্ষণ ও সার্টিফিকেশন দেওয়ার আহ্বান জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন শূন্যের কোঠায় নামিয়ে এনে ইউরোপের শ্রমবাজারে শতভাগ বৈধ ও দক্ষ কর্মী পাঠানোর সুযোগ তৈরি করতে চায় সরকার। ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন, অবৈধ অভিবাসন কমলে বৈধ

0: আশায় বাংলাদেশেরই কর্মীদের ইউরোপের শ্রমবাজারে প্রবেশ সহজ হবে। পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউপি নির্বাচন নিয়ে কমিশনের সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী 21 জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু হবে। তিনি বলেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে, 29 এপ্রিল তৃতীয় ধাপে, 13 মে চতুর্থ ধাপে এবং 27 মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্ব ভোগীদের প্রভাবমুক্ত রেখে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা জানান। খাদ্যমন্ত্রী বলেন, কৃষক যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন, সে লক্ষ্যে প্রাথমিকভাবে 3টি জেলায় পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে কার্যক্রম সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের ক্ষেত্রে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কৃষকদের নানা সমস্যায় পড়তে হয়। এসব প্রতিবন্ধকতা দূর করে ধান সংগ্রহ প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। খাদ্যমন্ত্রী বলেন, প্রয়োজনে বিকাশ ও নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কৃষকদের অর্থ পরিশোধের বিষয়টিও বিবেচনা করা হবে। পরে তিনি চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরটি উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলমান রয়েছে। তিনি গতকাল তাঁর কার্যালয়ে নবনির্মিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণ বিষয়ে এক সভায় একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: সমুদ্র সৈকতের শহর কক্সবাজার এবার সরাসরি যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক আকাশপথে। আন্তর্জাতিক ফ্লাইট চালুর মধ্য দিয়ে পর্যটন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চায় সরকার। এ লক্ষ্যে সোমবার সচিবালয়ে বৈঠকে বসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এতে অংশ নেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা। আলোচনা হয় সম্ভাব্য গন্তব্য ও ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিয়ে।
4: নতুন করে এয়ারপোর্টটা করেছি আমরা, সেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করব। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি একটা সময় দিবেন। আমরা আশা করছি যে নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে সময়টা পাব, কারণ ওপেনিং সেরিমনিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করবেন।
3: প্রাথমিক পর্যায়ে কোন কোন দেশে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব তা নির্ধারণে কাজ চলছে। পাশাপাশি কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনায় আগ্রহী এয়ারলাইন্সগুলোর সঙ্গেও আলোচনা করছেন সংশ্লিষ্টরা।
4: সেখানে কোন কোন এয়ারলাইন্সগুলি অপারেট করবে, সেই অপারেশনের জন্য আমাদের সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, এমডি বিমান এবং এয়ারলাইন্সের সকল স্টেক হোল্ডার যারা আছে, আমাদের তার্কি সহ অন্যান্য এয়ারলাইন্স যারা আছে, সবাই এখানে এসছেন। ওনাদের সঙ্গে আমরা একটা মিটিং করব যে কোন কোন এয়ারলাইন্সগুলি আমরা হ্যান্ডেল করব।
3: আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সরাসরি কক্সবাজারে আসার সুযোগ বাড়বে। এতে পর্যটন, হোটেল ও পরিবহন ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরির পাশাপাশি বিদেশের সঙ্গে যোগাযোগও সহজ হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
2: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, সৌদি আরবে চলমান সংঘাতে আহত হয়ে রিয়াদের বিভিন্ন হাসপাতালে 24 জনের বেশি বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। তিনি গতকাল রাজধানীতে পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্র নীতি পথপরিক্রমা শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে চলমান সংঘাত সেদেশে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও রেমিট্যান্সের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এ প্রেক্ষিতে প্রচলিত শ্রমবাজারের উপর নির্ভরতা কমাতে সরকার নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং দক্ষ ও বৈধ অভিবাসনকে উৎসাহিত করছে বলেও জানান তিনি। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং হলে দর্শক ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি গতকাল তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, সিনেমা হলের দর্শক বাড়াতে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে ভালো মানের চলচ্চিত্র নির্মাণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
5: সিনেমা হল বাঁচিয়ে রাখার জন্য আমরা বাংলাদেশ সরকার আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার আন্তরিক, এবং এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনারা লিখিত আকারে আমাদেরকে প্রদান করবেন এবং আমরা এই বিষয়ে পদক্ষেপ এবং বাস্তবায়ন করার জন্য আমরা দ্রুত গতিতে কাজ করবো ইনশাল্লাহ। একটা জিনিস বলেছেন আপনারা যে কন্টেন্ট গুলো বাংলাদেশে তৈরি হচ্ছে সেগুলা অনেক সময় অনুদানের সিনেমা হোক আর অন্য সিনেমা হোক, এগুলা হয়তো আপনারা হলে দিলেও দর্শক আসছে না। এটা কিন্তু হল মালিকদের এবং প্রযোজক পরিচালকদের একটা যৌথভাবে পরামর্শ করা উচিত যে কোন সিনেমা করলে আপনারা বাঁচতে পারবেন।
2: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে প্রতিভার সন্ধানে কর্মসূচি চালু করা হচ্ছে উল্লেখ করে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে প্রতিভাবান শিল্পী উঠে আসবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। মুদ্রানীতি ও রাজস্ব নীতি অর্থনীতিকে কিভাবে স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে সে সংক্রান্ত গবেষণার জন্য এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট হল ও মাইকেল উডফোর্ড। ব্যষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাই সামষ্টিক অর্থনীতির ভিত্তি, গবেষণালব্ধ এই মতবাদের জন্য তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। রয়্যাল সুইডিশ একাডেমি গতকাল এই ঘোষণা দেয়। সৌদি আরবের রিয়াদে ইয়েমেনের হুথিদের ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর শহরটির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কার্যক্রমে চলমান স্থগিতাদেশ আগামী শনিবার পর্যন্ত বৃদ্ধি করেছে দেশটি। রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত এবং হামিস মুসাইতের পানে নিক্ষিপ্ত দুটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের সর্বশেষ হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে কথা বলেছেন এবং সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে আলোচনার পথ সুগম করতে সহায়তার প্রস্তাব দিয়েছেন। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে 347 রানের জয়ের লক্ষ্য নিয়ে আজ আবার পঞ্চম ও শেষ দিনের ব্যাটিংয়ে নামবে আফগানিস্তান। আর বাংলাদেশের জয়ের জন্য দরকার 7 উইকেট। বাংলাদেশ সময় বেলা 12টায় খেলা শুরু হবে। এর আগে আফগানিস্তান গতকাল দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের খেলা শেষে 3 উইকেটে 132 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা, আফগানিস্তান 240 ও 3 উইকেটে 132। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:55 এবং সূর্য অস্ত যাবে 5:35। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সচেষ্ট, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি। ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারা দেশে পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ শুরু, প্রায় 4.5 কোটি পরিবারের তথ্য একক ডিজিটাল ডাটাবেজে যুক্ত হবে জানালেন সমাজ কল্যাণমন্ত্রী। 5 ধাপে সম্পন্ন হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপের ভোট গ্রহণ 21 জানুয়ারি। ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন খাদ্যমন্ত্রী। এবং দেশের চলচ্চিত্র শিল্পের বিকাশ, সিনেমা হলের আধুনিকায়ন এবং দর্শক আকর্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
7: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ। সাথে 90.4।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সমাজ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা তামা মাগার কি গুলতাছেন? পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: দিল দিয়া ফিল করেন 90.4।

কেটে গেল মাস্টার, ফিউজ ফলো যে কত ফিউচার, বন্ধুরা পাঁচ তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পাঁচ তুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: manos.
1: জীবন কোন উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: Destination, এক স্টেশন।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: যাহা চাই। শুনছেন ঢাকা FM 90.4।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সুরে সুরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড.
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. Hottest music.
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?

0: বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার, আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
0: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার, যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
0: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 95.4

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো, লেটস গো। নিয়ে আমি থাকবো আর জাহাসি।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্বাদ মিঠাইয়া বন্ধের সাথে মিলতেও দিল না।
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন। আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

0: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
1: You know, I like that idea.
2: Yeah?

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 93.4

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। 1. বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। 2. গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। 3. শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। 4. মশারি ব্যবহার করুন। 5. ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: हेलो बांग्लादेश दोस्तों लोग व्हाट्सएप दोस्तों का दोस्त यारों का यार आरजे रिदम इज हियर लिसनर সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 আমি আরজে রিদম হাজির হয়ে গেলাম বরাবর ঠিক দুইটা বাজে ওকে সো রোদ্রে ঘেরে একটা দুপুর খুব গরম একটা দুপুর এই দুপুরবেলা কিন্তু আমি হাজির হয়ে গেছি মিড ডে ফিলস নিয়ে আশা করছি মিড ডে ফিলস এর দুপুরটা এই যে দুপুরের এই মধ্যকার সময়টা দিনের যে একটা মধ্যকার সময় এই সময়টাকে আজকে খুব বেশি ইন্টারেস্টিং করে তুলতে হবে আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে ওকে লিসনার্স আমি দেখতে পাচ্ছি অলরেডি আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে ব্যাপারটা মানে অনেক সময় হয় কি আমি যখন শো শুরু করি বা যখন এই যে আসি দেখা যায় দুইটা বাজে এসে হাজির হয়ে আপনাদের মাঝে বাট এর আগেই যখন আপনারা যুক্ত হয়ে যান বা এর আগে যখন আমাকে টেক্সট করে স্টার্ট করেন ব্যাপারটা আমাকে যে খুব বেশি ইন্টারেস্টিং লাগে খুব বেশি ভালো লাগে অ্যান্ড কি বলবো সবার জন্য অনেক অনেক ভালোবাসে লিসেনার্স ওকে সো আজকের এই দুপুরটা সবার সাথে জমিয়ে গল্প হবে আড্ডা হবে আচ্ছা আমি ওয়েদারের আপডেটটা যদি একটু দিই আমি ওয়েদারের আপডেট গুগলেরটা পরে বলছি আমি যদি একটু বাহিরের দিকে তাকাই বাহিরে একদম ঝলমলে একটা রোদ মানে রোদটা খুবই ঝলমলে বাট ওই আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা একটা মিষ্টি রোদ বাকিটা আসলে আমি ঠিক বলতে পারছি না গতকালকে যেমনটা বলেছিলাম আর কি আর আমি সারাদিনের আপডেট যদি দেই এখনের ওয়েদার মোটামুটি মানে ইট ফিলস লাইক 36 ডিগ্রি বাট ধরেন এখন ওয়েদার হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস এরকম আর কি আর সারাদিন হয়তোবা 34, 30, 30 আপ এরকমই থাকবে দেখা যাক কি হয় যদিও আসলে মানে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত তো দেখছি না বাকিটা ঠিক বলতে পারছি না ওকে সো আমার সাথে যদি আড্ডা দিতে চান আমার সাথে যদি এই দুপুরটাকে আপনিও ইন্টারেস্টিং করতে চান আপনার যে কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান আপনার যে কোনো মজার ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করতে চান হ্যাঁ মোস্ট ওয়েলকাম সো কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে কথা বলবেন একটু বলে দিব আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে হবে ফেসবুক পেজে চলে আসবেন facebook.com/ILoveDhakaFM অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে যদি আপনি চলে আসেন সেখানে কিন্তু হচ্ছে আমার মিড ডে ফিলস এর একটা পোস্টার পেয়ে যাবেন এবং মিড ডে ফিলস এর পোস্টারে আজকে আমি যে বিষয়টা উল্লেখ করেছি সেটা হচ্ছে এক্স এর বিয়ে হ্যাঁ লিসেনার্স এক্স যাকে আমরা একটা সময় হয়তো অনেক বেশি ভালোবাসতাম বা যেই মানুষটা হয়তো একটা সময় খুব আপন ছিল বাট আনফর্চুনেটলি এখন বর্তমানে নেই সো এক্স এর বিয়েতে যদি আপনি দাওয়াত পেতেন তাহলে সেই বিয়ে থেকে আপনি অ্যাটেন্ড করে বিরিয়ানি খেতেন নাকি আপনার আত্মসম্মানটা বাঁচাতেন সো এই ব্যাপারটা একটু জানাবেন আর আমি একটু শুরুতেই বলে দিচ্ছি যে রিদম তো জানেনি যে রিদমের সব থেকে ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি সো আমার মনে হয় আত্মসম্মানটা একটু সাইডে রেখে আমি হয়তো এক্সের বিয়েতে গিয়ে বিরিয়ানি খেতাম আর কি যাই হোক লিসেনার্স আপনাদের মজার মজার উত্তরটাও জানাবেন আশা করছি কমেন্ট সেকশনে চলে আসেন আমাদের নাম্বারে লিখতে পারবেন 01841904904 ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে বন্ধু হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন বাট আমি একটু বলে দিচ্ছি সবার কি বলবো এটাকে যে সবার উদ্দেশ্যে বলছি যারা আমাকে লিখছেন বা যারা আমাকে মনের কথাগুলো শেয়ার করতে চাচ্ছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনার ফেসবুক পেজে চলে আসেন সেখানে আসলে হয়তো আমি আপনার মেসেজটা প্রপারলি পাচ্ছি তাছাড়া আশা করছি যে মানে নাম্বারে লিখছেন বা অনেক সময় অনেকে বলেন যে নাম্বারে মেসেজ কেন পড়েন না বা আমার টেক্সট কেন পড়ছেন না আমি রাগ করছি আমি আর টেক্সট করব না আমি রিয়েলি সরি সো আমি আরও একবার বলে দিচ্ছি যারা নাম্বারে লিখছেন বা হোয়াটসঅ্যাপে লিখছেন কষ্ট করে একটু ফেসবুক পেজে চলে আসেন সেখানে কমেন্ট সেকশনে যদি আপনি কমেন্ট ড্রপ করেন সেটা আমার জন্য একটু ইজি হয় সো আশা করছি আমার জন্য তো আপনারা এতটুকু করতেই পারেন আচ্ছা এই দুপুরটাকে আমরা একটা ইন্টারেস্টিং গান দিয়ে শুরু করবো আজকে আশা করছি আমাদের এই পুরো দুপুরটা আমরা দুপুর গড়িয়ে বিকাল হবে বিকাল গড়িয়ে সন্ধ্যা হবে সো এই পুরো সময়টা আপনাদের সবার সাথে এনজয় হবে গল্প হবে আড্ডা হবে আর এই মুহূর্তে একটা গান শুনবো কোক স্টুডিও বাংলার একটা গান নাসেক নাসেক আপাল গিলে কিলা বো আজি আমর এ তকে মকে ঘুরিব গাউনি মাখাবো কি খুব কঠিন ভাষা তাই না হ্যাঁ লিসনার সুন্দরী গানটা শুনে আসি আমি রিদম আছি আপনাদের সাথে একদম শেষ পর্যন্ত
1: বাংলার সিজন ওয়ান এর প্রথম গান নাসেক নাসেক গানটির নাসেক নাসেক অংশটি লিখেছেন অনিমেষ রয় তার নিজের হাজং ভাষায় আর সাথে পান্থ কানাই গিয়েছেন কিংবদন্তি আব্দুল আলিমের দোল দোল দুলুনি বাংলা আন্তর্জাতিক মাতৃভাষার মাসে কোক স্টুডিও বাংলা সব ভাষাকে শ্রদ্ধা জানিয়ে নাসেক নাসেক দিয়ে শুরু করে তাদের যাত্রা চলুন শুনি নাসেক নাসেক
2: কোক স্টুডিও বাংলা সিজন ওয়ান

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Feels.
1: Hello, my beloved listeners. Welcome back again on Dhaka FM 90.4. Listeners, শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান Midday Feels. প্রতিদিন দুপুরের মতোই আজকেও কিন্তু হাজির হয়ে গেছি। আগামীকাল মিড ডে ফিলসের শেষ দিন। আসলে খুব জলদি সময়টা কেটে যাচ্ছে, তাই না? এই বছরটা আমি যদি মানে একটু বলি বা আমি যদি আসলে একটু পেছনের দিকে যাই, আমার যেটা মনে হয় এই কিছুদিন আগেই 31st যে আমাদের 31শে ডিসেম্বর, 31st রাত 12টা বাজলো, 2026 আগমন হলো, আমরা সবাই পার্টি করলাম, আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, দেখতে দেখতে 2026 শেষ হয়ে যাচ্ছে। মানে বর্তমান সময়ে এই যে সময়ের ব্যাপারটা বা সময়ের গতি এত বেশি, মানে এটা এটা ধরাই যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না, এরকম একটা অবস্থা। যাই হোক, সময় গড়িয়ে যাচ্ছে, তবে রিদম আছে আপনাদের সাথে, একদম সবসময় ছিল, সবসময় আছে, সবসময় থাকবে। আর আমার সাথে অনেকেই যুক্ত আছেন, দেখতে পাচ্ছি আমাদের মিড ডে ফিলসের মেসেজ সেকশন, কমেন্ট সেকশন কিন্তু গরম গরম হয়ে উঠেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আমি এই মুহূর্তে সরাসরি একটু আমাদের ফেসবুক কমেন্ট সেকশনে চলে যাব। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অমৃত বোস দাদা চলে এসেছেন কমেন্ট সেকশনে, কলকাতা ইন্ডিয়া থেকে। শুভদুপুর দাদা, শুভদুপুর। গতকাল দুর্গা পূজার শপিংয়ে গিয়েছিলাম, তাই জয়েন হতে পারিনি। হ্যাঁ, আমি গতকালকে কিন্তু, লিসেনার যারা আছেন আপনি কিন্তু জিজ্ঞেস করলে জানতে পারবেন দাদা, আমি কিন্তু বলছিলাম যে বুঝলাম না আজকে আমাদের অমৃত বোস দাদা কোথায়। যাক, পুজোর আসলে পুজোর একটা আমেজ কিন্তু দেখা যাচ্ছে, বাংলাদেশেও কিন্তু পুজোর আমেজ শুরু হয়ে গেছে। অ্যান্ড আমি এখন পর্যন্ত বেশ কয়েকটা দাওয়াতও পেয়ে গেছি, আশা করছি এবারের পুজোটা ধুমিয়ে ধুমিয়ে এনজয় করতে হবে। আর এই পুজো যখন আসে, আপনাদের এই পুজোটা যখন আসে বিশেষ করে, তখন মানে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, পুজো নিয়ে অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, আমরা অমৃত বোস দাদার কাছ থেকে পুজোর কিছু স্পেশাল ঘটনা অবশ্যই শুনবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কামরুন নাহার যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে। আসসালামু আলাইকুম রংপুর থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার সাথে শান্তি ইসলাম যুক্ত হয়ে গেছে, শান্তি। ওকে, হাজার ব্যস্ততা হাজার অশান্তির মাঝে যখন শান্তি চলে আসে তখন তো আসলেও শান্তি লাগে। ওকে, শান্তি লিখেছে যাবো, দেখবো কেমন সুন্দরী, তাই নাকি? আমার এক্স সুন্দরী ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ ভালোই ছিল। ওকে, ইমরান তুহিন ভাই আছে, হ্যালো রিদম ব্রো কেমন আছেন? তুহিন ফ্রম গাজীপুর শ্রীপুর, মোস্ট ওয়েলকাম। ওকে, এমডি আরজে খান আছে, FM 90.4 এর আওয়াজে হৃদম হারায় গানের ভাজে, হেডফোন কানে মনে প্রেম, আরজে খান বলে হৃদম তুমি সেরা ফ্রেম। FM 90.4 এর আওয়াজে হৃদম হারায় গানের ভাজে, ভাইয়া সেই লিখেছেন এমডি আরজে খান, গুড ওয়ান, নাইস ওয়ান। এত সুন্দর কবিতা আপনার লিখেন কিভাবে আমি না এটাই বুঝি না। ওকে, এখানে দেখতে পাচ্ছি নাদিরা রাইসা আছে আমার সাথে কমেন্ট সেকশনে, রংপুর থেকে হাজির হলাম কালকে ফ্রেন্ডের সাথে প্রাইভেট শেষে চায়ের আড্ডায়, গল্প করতে করতে এক পর্যায়ে জানতে পারলাম প্রায় সবাই ঢাকা এফএম 90.4 এর ফ্যান, বিশেষ করে আপনার, আমিও কিন্তু তাদের মধ্যেই একজন। সবচেয়ে বেশি ভালো লাগে বৃষ্টি আবহাওয়া, কাপ এক কাপ ব্ল্যাক কফি আর সাথে আপনার শো। ও মাই গুডনেস, থ্যাংক ইউ সো মাচ নাদিরা রাইসা, থ্যাংক ইউ সো মাচ, ইট মিন্স এ লট ফর মি, ইট মিন্স এ লট ফর মি, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমি আসলে এই কৃতজ্ঞতা কখনো আমার মনে হয় বলে প্রকাশ করাও পসিবল না। যাই হোক, আরজে খান লিখেছে খেতে নিয়ে যাব তোমাকেও। আচ্ছা, আরজে খানের এক্সের বিয়েতে আমাকে নিয়ে যাবে? আচ্ছা, আমি আমার পোস্টে, ফেসবুক পোস্টে আজকে জিজ্ঞেস করেছি আর কি যে এক্সের বিয়েতে দাওয়াত পেলে বিরিয়ানি খেতে যাবেন নাকি আত্মসম্মান বাঁচাবেন। সো আপনার মজার একটা উত্তর কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন, আমাদের কমেন্ট সেকশনে চলে আসেন facebook.com/ilovedhakafm। ওকে, ঈশানা চলে এসেছে দেখতে পাচ্ছি, এক্স তো নাই, তাছাড়াও অত হেভি খাবার আমার ভালো লাগে না, আমার ভালো লাগে ডাল ভাত। ওকে, আমরা আপনার এক্সের বিয়েতে গিয়ে ডাল ভাত খেলাম দু চারটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে হোয়াটসঅ্যাপে কেউ একজন আছেন হাই লিখেছেন, হ্যালো আরও একজন আছেন হ্যালো লিখেছেন। আচ্ছা, আপনাদের নামগুলো একটু লিখেন তাহলে আমার জন্য পড়তে ভালো লাগবে এবং হচ্ছে হয়তো বা দেখতেও ভালো লাগবে আর কি। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে নাম্বারই কিন্তু সবার আগে চলে এসেছে 1:20 আমাদের জিনিয়া, বাসার সবাই ভালো আছে? একটা প্রশ্ন করি, মানুষ কেন ভালোবাসে? খুবই জটিল কোয়েশ্চেন জিনিয়া, খুবই জটিল কোয়েশ্চেন। ভালোবাসার আসলে কোনো হাত পা নেই, ভালোবাসার একটা অনুভূতি, এই অনুভূতি খুবই সার্বজনীন, এই অনুভূতিটা খুবই খুবই সার্বিক একটা অনুভূতি, এটা যে কোনো সময় যে কারোর প্রতি চলে আসতে পারে। অনুভূতির উপর আপনার কখনো আসলে ওরকমভাবে দেখবেন যে আপনার কন্ট্রোলও থাকবে না, অনুভূতি যে কোনো ক্ষেত্রে যে কারোর প্রতি চলে আসতে পারে। সো মানুষ কেন ভালোবাসে, ভালোবাসা ব্যাপারটা সার্বজনীন, তো এটা হয়তো বা নেচারালি হয় আর কি। একটা মানুষকে যখন খুব ভালো লাগে বা তার মানুষটাকে যখন আমরা ফিল করতে পারি সেক্ষেত্রে হয়তো ভালোবাসা চলে আসে। আমিও আসলে জানি না মানুষ কেন ভালোবাসে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে আমাদের বিয়ান সাহেব চলে এসেছে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছো তুমি? সরি, কেমন আছো তুমি? ওকে, আচ্ছা, ফার্স্টে লিখেছে কেমন নাচো তুমি, তারপর লিখেছে সরি কেমন আছো তুমি। আলহামদুলিল্লাহ, আমি ভালোই নাচি। আর আমার এফ এম এর বন্ধুরা সবাই কেমন আছে? আমি যে সবার কথা বলি, কিন্তু কোনোদিন কেউ আমার খবর তো দূরের কথা, আমার কথা কেউ জিজ্ঞেসই করে না। নিশি, আমি আছি তো। যাই হোক, সবাই ভালো আছে, সবাই আমার খোঁজ খবর নিতে চায়। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আশা করছি আমাদের সাথে মিড ডিফেন্সে যারা যুক্ত থাকে তাদের আসলে ভালো থাকাটাই স্বাভাবিক, কজ দুপুরের এই সময়টাকে যখন আমরা মিড ডিফেন্সে নিয়ে আসি তখন ভালো থাকাটাই এটা মনে হয় উচিত নাকি? ওকে, আমরা এই মুহূর্তে একটা গানে চলে যাই। আমাদের আড্ডা কিন্তু জমজমাট হয়ে উঠেছে, সবার আনাগোনা বেড়ে গেছে, সবার সাথে গল্প হবে, আড্ডা হবে, বাট এই মুহূর্তে একটা গান শুনে আসবো। আমরা ঋষি পান্ডার করে একটা গান শুনবো। কালো হো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারানা কাইল সারানা পাইজে দর্শন। হ্যাঁ, পাহাড়ি গান, খুব সুন্দর গান, আশা করছি এনজয় করবেন। খুব জলদি ফিরে আসছি আবারও।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম আছি আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন। আমাদের প্রথম ঘন্টা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আছি, মানে এত জলদি সময় কেন যায়, গড নোজ ওয়েল। আমি প্রায় সময় আপনাদের সাথে শেয়ার করি, আমি না এই সময়ের বনিবনাটা বুঝি না, মানে সময়ের কি আমাদের সাথে কোনো শত্রুতা আছে কিনা, বা সময় কি আসলে সহ্য করতে পারে না যে রিদম তার বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিবে, সে তার মতো দ্রুত দ্রুত মানে চলে যাচ্ছে, কি একটা অবস্থা। যাই হোক, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। কমেন্ট সেকশনে সায়েম খান আছে দেখতে পাচ্ছি আমার সাথে, ওকে, যুক্ত হয়ে গেছে আমার সাথে তানমিম হাসান তন্ময়। ও মাশাল্লাহ, আপনার নামটা, ফার্স্টের নামটা খুব সুন্দর, তানমিম। ওকে, আসসালামু আলাইকুম ভাই, ইতালি থেকে শুনছি কফি আর সাথে আপনাকে শুনতে ভালোই লাগছে। ও ওকে ওকে, মোস্ট ওয়েলকাম তন্ময় ভাই, মোস্ট ওয়েলকাম। ইতালি থেকে শুনছেন, বেশ ভালো লাগলো। এই যে দেশ থেকে, দেশের বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাকে অনেকেই শুনছেন, আমি সবার উদ্দেশ্যে বলছি যে খুব ইজিলি কিন্তু আপনি বাংলাদেশ থেকেও শুনতে পারবেন, বা বাংলাদেশের বাইরে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাকে শুনতে পারবেন। আমাদের একটা অফিসিয়াল অ্যাপ আছে যেটার নাম হচ্ছে ঢাকা FM 90.4। আপনি যদি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করেন পেয়ে যাবেন, অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি। এই যে ধরেন ভাই ইতালি থেকে শুনছে, আমাদের সাথে জুয়েল ভাই যুক্ত হয় মালয়েশিয়া থেকে, তারপর দেখা যায় সৌদি থেকে অনেকে যুক্ত হয়। সো এরকম আপনি চাইলে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে ফেললে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু আমাদেরকে শুনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে। ওরে বাবারি, ওরে বাবা, এত এত মেসেজ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে হিমাদ্রি যুক্ত আছে। কাল তোমাকে শুনতে পারিনি, আজও শুনতে পারবো না। কেন হিমাদ্রি, ব্যস্ত নাকি? ওকে, জান্নাতুল হীরা আছে আমার সাথে, আমি তোমাকে আলাদিন বলে ডাকবো, রাগ করবে না তো? আলাদিন। ও গুড ওয়ান, গুড ওয়ান জান্নাতুল হীরা, আলাদিন, হ্যাঁ ভালো। আচ্ছা, মাহিন যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, দেখতে পাচ্ছি আমার সাথে। এদিকে যুক্ত আছে মনিফা চট্টগ্রাম থেকে। পড়ালেখার ব্যস্ততার কারণে মেসেজ দিতে পারি না, জানি না তোমার আমাকে মনে আছে কিনা। না মনিফা, অবভিয়াসলি মনে আছে, আমি তোমাকে খুব মিস করেছি। ওকে, এই যে আমি আছি, রিদম সবসময় ছিল, সবসময় আছে, সবসময় থাকবে ইনশাল্লাহ। ওকে, মামুন যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে মুরাদ খান আছে। মুরাদ খান লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রংপুর থেকে মুইদ চলে এসেছে আমার সাথে। তারপর সিনহা আছে রংপুর থেকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আমাদের কেউ একজন, নামটা লিখে নি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের কে যুক্ত হয়েছে। ওকে ওকে, আচ্ছা, আমাকে তো কি বলে এটাকে, বড় সাহেব তো মোস্ট প্রবলি একজনই ডাকতো, সেটা হচ্ছে আমাদের ওয়ারিসার চিটাগাং থেকে। আই ডোন্ট নো এটা কি ওয়ারিসার টেক্সট কিনা। আচ্ছা, হ্যালো বড় সাহেব, কেমন আছেন? বড় সাহেব, আমি তো বাটন ফোন ইউজ করছি আপাতত, ফেসবুক আর হোয়াটসঅ্যাপে আপাতত বন্ধ রয়েছে, তাই নাম্বারে SMS করে এসেছি এতদিন, এখন কি আর আমার মেসেজ পড়া হবে না? প্লিজ অ্যান্সারটা দিবেন, যদি নাম্বারে SMS পড়া না হয় তাহলে এত এত মেসেজ দিয়ে কি আর করবো। না, এই যে পড়ছি তো পড়ছি, মোস্ট ওয়েলকাম, বাট আমাকে ফেসবুকে লিখলে ওটা আমার জন্য একটু ইজি হয় আর কি, আমার জন্য একটু সুবিধা হয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কেউ একজন রংপুর থেকে, মহিম। ওকে, মোস্ট ওয়েলকাম। সুমন যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে। আচ্ছা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে একটা গানে যাই, আমি পরবর্তী ঘন্টায় আবার আসছি। এখন আমরা ঋতুরাজ আর নন্দিতার করে একটা গান শুনবো, বুলবুলি। বুলবুলি গানটা বেশ সুন্দর, আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর এই ওয়েদারের সাথে বুলবুলি গানটা বেশ যায়। ওকে, সো গানটি এনজয় করতে থাকেন, আমি আরজি রিদম আছি আপনাদের সাথে একদম বিকেল 5টা পর্যন্ত।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করতে পারবেন এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন অ্যাপ থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম আছি আপনাদের সাথে। দেখতে দেখতে কিন্তু আমরা সেকেন্ড আওয়ারে চলে এসেছি। হ্যাঁ, 3:01। সময়কে তো ধরে রাখা যাচ্ছে না কোনোভাবেই, এর আগেও বললাম। আর এখানে আমি যদি বলি, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন। লন্ডন থেকে যুক্ত হয়ে গেছে আমাদের আরিফ ভাইয়া। আরিফ ভাইয়া, হ্যালো হ্যালো, কি অবস্থা? আশা করছি ভালো আছেন লন্ডন থেকে। ওকে, মোস্ট ওয়েলকাম। এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা আরিফ ভাইয়া, আপনার বাংলাদেশে আপনার বাসা কোথায় বা আপনার হচ্ছে হোম টাউন কোথায়? সিলেট নাকি? মানে এটা এটা জিজ্ঞেস করার কারণটা হচ্ছে, বিকজ সিলেটের বেশিরভাগ লোকজন কিন্তু মানে লন্ডনের প্রতি একটা ঝোঁক থাকে, মানে লন্ডনে হচ্ছে তারা সেটেল থাকে, বা বাংলাদেশের ঠিকানা হচ্ছে সিলেট আর বাইরের ঠিকানা হচ্ছে লন্ডন। আরিফ ভাই একটু জানাবেন কষ্ট করে। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আমাদের আফরিন যুক্ত আছে, মোস্ট প্রবলি ভূতদাদা, তো আফরিনই ডাকে। আচ্ছা ভূতদাদা, লেখাপড়ায় মন বসে না, এই জন্য কী করবো একটু বললে ভালো হয়? আচ্ছা, লেখাপড়ায় মন বসে না, এই ব্যাপারটা খুবই ইজি। আসলে লেখাপড়ায় মন বসানোর জন্য যে আপনার খুব আহামরি মানে কোনো পদক্ষেপ নেওয়া লাগবে বা কোনো আসলে এটার কোনো সিস্টেম আছে, ব্যাপারটা সেরকম না। টোটালি আসলে পুরোটাই নিজের উপরে। দেখেন, পড়ালেখা ব্যাপারটা খুবই ইজি, পড়ালেখা মানে যারা করে আর কি। অনেক সময় আমরা বলি না যে পড়ালেখা ওফ এর মতো কঠিন জিনিস আর হতেই পারে না, আমি পড়ালেখা করতে চাই না, পড়ালেখার প্রতি আমার ভালো লাগে না, পড়ালেখা আর করবো না, আমার খুব প্যারা লাগছে, আমার খুব পেইন লাগছে। আহা, পড়ালেখা ব্যাপারটা খুবই সিম্পল, খুবই সিম্পল। সো এই পড়ালেখার প্রতি আসলে মন বসার যে ব্যাপারটা, এখানে আমার মনে হয় আপনি ধরেন একটু মাইন্ড রিল্যাক্স করবেন আফরিন, বা হচ্ছে ধরেন আপনি ডিসিশন নেবেন যে আমি আজকে পড়তে বসবো বা আমি আজকে এটা এটা কমপ্লিট করবো বা ওইটা কমপ্লিট করবো। সো এতটুকু একটা ডিসিশন নিয়ে যদি আপনি পড়তে বসেন, আমার মনে হয় যে এই ব্যাপারটা একদমই ইজি। এটা নিয়ে আমার মনে হয় যে তেমন কোনো প্যারা খাওয়ার কিছু নেই। এখানে দেখতে পাচ্ছি ভূমিকা যুক্ত হয়ে গেছে লালমনিরহাট থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা আরিফ ভাই রিপ্লাই করেছে পুরান ঢাকা থেকে। আরিফ ভাই, না আসলে ব্যাপারটা কি জানেন, ওই যে লন্ডনের সাথে কিন্তু সিলেটের একটা কানেকশন আছে, এই ব্যাপারটা কিন্তু মোটামুটি অনেকেই জানেন, সো সেই জায়গা থেকে জিজ্ঞেস করেছি। বাই দ্য ওয়ে আরিফ ভাই, আপনার বাসা পুরান ঢাকা কোথায়? পুরান ঢাকা কিন্তু আমার একটা সময় হিউজ আড্ডা ছিল, যদিও এখন আসলে তেমন একটা যাওয়া হয় না। পুরান ঢাকা লাইক এই যে 3-4 মাস আগেও বা রেগুলার আড্ডা ছিল পুরান ঢাকাতে আর কি। ওকে, এখানে দেখতে পাচ্ছি ফেসবুকের কমেন্ট সেকশনে অনেকে আছে। আচ্ছা একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি। দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু ইমরান খান আছেন। ইমরান খান, আপনাকে গতকালকে আমি মোটিভেশন দিয়েছি, আজকে কেমন আছেন অবশ্যই বলবেন। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি ঈশানা আছে। ব্ল্যাক ডেমন, তোমার জন্য আমার খুব মায়া হচ্ছে, মানে আমি বুঝলাম না ঢাকা এফএম এর কি খায় দেয়, কোনো কাজ নেই, তোমাকে প্রত্যেকবার গরিব বা ভিখারি বানায়। অবশ্য তুমি ছাড়া আর কে হবে, সবাই তো সিনিয়র পার্সন। যাই হোক, প্রত্যেকটা রিলি আমার খুব ভালো লাগে। আসলে আমি ক্যারেক্টারগুলো খুব এনজয় করে মানে এনজয় করি আর কি। আমি এই ক্যারেক্টারগুলো আমি নিজে থেকেই বেছে নিই, সিফাত ভাই আমি আজকে এটা করবো, সিফাত ভাই আজকে আমি ওইটা করবো, ব্যাপারগুলো মানে এখানেও একটা এনজয়মেন্ট আছে, এটা আমার কাছে খুবই আহামরি কিছু না। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু আমাদের লাস্ট লোকেশন অর্থাৎ অহনা। অহনা, কি অবস্থা? আচ্ছা সবার সাথে কথা হবে, একটা গান শুনে আসি দ্বিতীয় ঘন্টা শুরুর এই মুহূর্তে। পাতার বাঁশুরি অনেকেই শুনতে চাচ্ছিলেন, ঈশান আর সুনিধির করা, কোক স্টুডিও বাংলার। পাতার বাঁশুরি পায়েতে ধরি। আচ্ছা যাই হোক, গান শুনতে থাকেন, রিদম খুব জলদি আবার ফিরে আসছে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: You're listening to Dhaka FM 90.4.
1: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। Come here, baby.

গরম লাগে আমার দুপুরে, শিহরি তো তোমার নুপুরে। ওকে, না নুপুরে তো শিহরি তো হতে পারিনি, তবে তবে এই গরম দুপুরবেলা হ্যাঁ সামান্য একটু শিহরি তো আমি। বেশ বেশ গরম পড়ছে বলা চলে। আমার কাছে তখন মনে হচ্ছিল যে আজকের ওয়েদারটা হয়তো একটু মিষ্টি বা রোদটাও একটু মিষ্টি, বাট আনফর্চুনেটলি এখন আবার যদি একটু বলি, আমি যে বাইরে দাঁড়িয়েছিলাম না তখন প্রচণ্ড প্রচণ্ড তাপ আজকের রোদের, বাবারে অনেক গরম পড়েছে, অনেক গরম পড়েছে। যাই হোক লিজনার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে উইথ মিড ডে ফিলস। দুটা বাজে হাজির হয়েছি এবং দেখতে দেখতে সেকেন্ড আওয়ারের মাঝামাঝি অবস্থানে আছি, 3:31। ওকে, সো আমার সাথে যারা যুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আর আমি আমি যদি বলি যে এই যে দুপুরবেলার সময়টা যখন আপনাদের সাথে আড্ডা দিই বা যখন আপনাদের সাথে গল্প করি, ভাই এত এত বেশি ভালো লাগে বলার মতো না। আর যখন আপনাদের উপস্থিতিতে টের পাই, মানে এটা তো আমার মনটাকে একদম চাঙ্গা করে তোলে। আচ্ছা, আমি একটু সরাসরি আমাদের মেসেজ সেকশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আমাদের সামিয়া রংপুর থেকে। নাখালপাড়ার একটা ঘটনা বলো, নাখালপাড়ার একটা ঘটনা। ওকে, নাখালপাড়ার একটা ঘটনার কথা যদি বলি, নাখালপাড়ার কি মানে কিসের ঘটনা, সেটা কি ভৌতিক কোনো ঘটনা নাকি কোনো ভালো কোনো ঘটনা, কি শুনতে চাচ্ছেন অবশ্যই আমাকে বলবেন। নাখালপাড়ার ভৌতিক ঘটনার ব্যাপারে যদি শুনতে থাকেন শুনতে চান, নাখালপাড়ার ভৌতিক ঘটনা শেষ নেই। নাখালপাড়া আসলে খুব পুরনো একটা এলাকা। তো আর একটা বিষয় কি, এই যে ভৌতিক ঘটনা যেগুলো হয় বা দেখা যায় যে অনেক সময় হয় না যে কিছু এলাকা থাকে যে খুব ফেমাস, মানে লাইক ওই এলাকাতে ভূতের বাড়ি আছে, ওই এলাকায় হয়তো বা কেউ যেতে ভয় পায়, দিনে দুপুরে হয়তো বা মানুষজন খুব কম যায়, এরকম এরকমটার কারণ হচ্ছে আপনি যদি ঘাটাঘাটি করেন দেখবেন যে সেই এলাকাটা হয়তো বা খুব বেশি পুরনো বা দেখা গেছে অনেক আগ থেকে চলে আসছে, ওই এলাকায় হয়তো বা মানে মানুষের আনাগোনা একটা সময় খুব কম ছিল। তো ওই সব এলাকাতেই কিন্তু মোটামুটি ভূতের একটা প্রবণতা কিন্তু খুব বেশি ছিল বা ভৌতিক ঘটনাগুলো কিন্তু সেই সব এলাকাতে খুব বেশি ছিল। সো নাখালপাড়াও ঠিক এরকম অনেক পুরনো একটা এলাকা আর এরকম অনেক ঘটনা আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা? নাইলা আছে দেখতে পাচ্ছি আমার সাথে। শেষ দিন মানে কি, শেষ দিন মানে কি, আপনি কি আমাদের সাথে থাকবেন না কেন? শেষ দিন কেন হবে, না না, শেষ দিন বলতে বুঝিয়েছি আগামীকালকে মিড ডে ফিলসের শেষ দিন, যেহেতু মিড ডে ফিলস হচ্ছে সোমবার মঙ্গল এবং বুধবার হয়, সো বুধবার মানে শেষ দিন সেটা বলেছি আর কি। আল্লাহ, না আমি আছি, আমি আছি আপনাদের সাথে। ভাইয়া তুমি কি হিন্দু, তোমার এক্সের কি বিয়ে ঠিক হয়েছে? আচ্ছা, আমার এক্সের খোঁজ খবর আমি নিজেও জানি না বাই দ্য ওয়ে, আর আমি হিন্দু না, আমি আলহামদুলিল্লাহ মুসলিম। আমার নামটা শুনে অনেকে কনফিউজ হয় যে রিদম কি হিন্দু কিনা বা অনেকে ভাবে ক্রিশ্চিয়ান। ওকে, এখানে দেখতে পাচ্ছি রংপুর থেকে হাফসা আছে। কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ ডুইং গুড। রংপুর থেকে রশিদ আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আমার সাথে এদিকে যুক্ত আছে কে আছে কে আছে। ওকে, সিলুরি তমা আছে আমাদের সাথে, বেশ অনেকদিন পর পেলাম। হ্যালো রিদম, কিতা খবর, কিমুন যায় দিনকাল, আগের মতোই নাকি নতুন কিছু যুক্ত হয়েছে আপনার জীবনে? হ্যাঁ, নতুন তো অনেক কিছু যুক্ত হয়েছে, আসলে যুক্ত হওয়ার তো কোনো শেষ নেই, এভাবেই লাইফ চলছে, লাইফের মতো যাচ্ছে। সত্যি বলছি আমার তো কোনো এক্স ছিল না, তাই এক্সের বিয়া খাওয়ার ভাগ্য হবে না। ওকে, কিন্তু আমি যেতাম না, তুমি তাকে খুব ভালোবাসতে তাই না? কাকে, আমার এক্সকে? শুনেন, এক্স কেন হয়েছে, সে আমার এক্স সেই মানুষটাই হয় যে মানুষটাকে আপনি অনেক বেশি ভালোবাসবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে হিয়া যুক্ত আছে। ভাইয়া সাবধান, আপনার তো দিন দিন গার্লফ্রেন্ডের সংখ্যা বাড়ছে, কোন দিন যে আপনাকে সবাই ধরে নিয়ে এসে গাছে ঝুলায়, তাই নাকি হিয়া? ওকে হিয়া, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি মুত্তারিনা ইসলাম সুমনা চলে এসেছে আমার সাথে, MIS। ওকে, জান্নাতুল হীরা আছে। আলাদিন, আমার খুবই পছন্দের একজন অ্যাক্টর, তার অ্যাক্টিং স্কিল আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি মনে করি সিদ্ধার্থ নিগমকে একমাত্র আলাদিনের ক্যারেক্টারে বেশি মানে। কালো চোরের গেট আপে আলাদিনকে আরও ভালো লাগে, আমি তার অনেক বড় ফ্যান। ওকে ওকে, সো আমাকে কি এই কি জানি নামটা দিচ্ছেন আলাদিন, আমার মানে আমার সাথে আলাদিন নামটা কতটুকু যাচ্ছে বা কতটুকু ভালো লাগছে একটু জানাবেন আমাকে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মাম্পি লিখেছে, নিজের দোষটা চাপিয়ে রেখে এখন সময়ের উপর দোষটা চাপিয়ে দিচ্ছ, এত গান শোনানোর দরকার কি? মাম্পি মাম্পি খুব চুপচাপ হয়ে গেছে, মাম্পি এখন খুবই কম কথা বলে, তবে মাম্পিরই দু একটা কথা একদম একদম ভেদ করে যায়। ওকে, গুড ওয়ান মাম্পি, বেশ ভালো লাগলো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কেউ একজন, নাম লিখেনি। তারপর এখানে আমার সাথে আছে দিনাজপুর থেকে তাবাসুম, আনিকা তাবাসুম, আনিকা তাবাসুম মোস্ট ওয়েলকাম, আশা করছি ভালো আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। রংপুর থেকে পরিযুক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার সাথে। এদিকে কি আছে, মানুষের প্রতি মায়া হয়
কেন আমি চাই না আমার মনটা শক্ত করতে, কিন্তু কিভাবে করবো? ভাই বলে দাও, মন আসলে শক্ত করার ব্যাপার না, মন হচ্ছে, মন স্বাভাবিকভাবেই সবসময় নরম থাকবে, এটাই স্বাভাবিক। সো মনটা অনেক সময় শক্ত হয়ে যায় সময়ের সাথে সাথে, মানুষের বিহেভিয়ারের সাথে, আপনার এনভায়রনমেন্টের সাথে, আপনার নেচারের সাথে, সোসাইটির সাথে মিলে ঝিলে একটা সময় সময়টাই রাফ অ্যান্ড টাফ হয়ে যায় বা হার্ট একটু শক্ত হয়ে যায়। সো এটা এটা খুব ইজি একটা ব্যাপার। আচ্ছা, এখানে আমার সাথে আরও অনেকে যুক্ত আছে, আমি সবার সাথেই কথা হবে, আড্ডা হবে। আমি কমেন্ট সেকশনে যদি বলি, আতিকুল ইসলাম আছে আমার সাথে। আতিকুল, ওকে, আই হ্যাভ টু গেট মাই মানিজ ওর্থ বাই ইটিং দ্য ফুড। গুড গুড। ও আতিকুল ভাই, ইনসেন্ট লেভেলের চিন্তা ভাবনা। ওকে, আমার সাথে এদিকে দেখতে পাচ্ছি আমাদের সাউদা যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে। উমের আয়হান আছে, ওকে, মোস্ট ওয়েলকাম। সুস্মিতা দে আছে। আচ্ছা, সবার সাথেই কথা হবে, আড্ডা হবে, বাট এই মুহূর্তে আমরা একটা গানে চলে যাব। আমরা এখন ব্যান লালনের একটা গান শুনবো, পাগলা ঘোড়া। সো যারা লিখছেন বা লিখেছেন সবার মেসেজই পড়বো, আশা করছি গানগুলো এনজয় করতে থাকেন। আমি আবারও আসবো, আবারও পড়বো। এখন আমরা পাগলা ঘোড়া গানটা শুনবো, ব্যান লালনের খুব সুন্দর একটা গান। এই গানটার অবশ্য কুদ্দুজ বাতির একটা গান আছে, পাগলা ঘোড়া। ওই আমার পাগলা ঘোড়া রে, কোহিমানু কোহিলইয়া যাস। ব্যান লালনটা ডিফারেন্ট। ওকে, আমরা ব্যান লালনের পাগলা ঘোড়া গানটা শুনতে থাকি। আমি হৃদম আছি আপনাদের সাথে একদম 5টা পর্যন্ত। খুব জলদি আবারও ফিরে আসছি।

0: Field.
1: এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। লিসেনার্স, একটা মিউজিক দিব।

পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। ওকে লিসেনার্স, আচ্ছা গানটা আমি গাচ্ছিলাম একা একা বসে বসে, সো সেই জন্য মনে হলো একটু গান করি। আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু কমেন্ট সেকশনে যাব, আমাদের দেখতে পাচ্ছি অনেক ধরনের কথা আছে। আচ্ছা প্রথমেই এখানে অহনার কথা যদি বলি, অহনা লিখেছে, লিদম ভাইয়া আমি সরি আপনি আমার বিয়েতে আইসেন, বিরিয়ানি কাচ্ছি, কি খাবেন? সব থাকবে, নো প্রবলেম। ওরে বাবা রে, ওকে তাহলে অহনার বিয়েতে যেতেই হয়। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে আমাদের যুক্ত আছে আতিকুল, আই হ্যাভ টু গেট মাই মানিজ ওর্থ বাই ইটিং দ্য ফুড। খুব সুন্দর চিন্তা ভাবনা আতিক ভাই। ওকে সাউদা লিখেছে, এক্স তো নাই বাট যদি থাকতো তাহলে কাচ্চি খাওয়ার জন্য হলেও যেতাম, নিজে তো যাবই সাথে আরো মানুষ নিয়ে যাব, এক্স এর বিয়েতে আরো বেশি করে খাবো। খুব সুন্দর চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি সাউদা। আগে বিয়েতে জামাই বউ দেখতে যেতাম, এখন শুধু কাচ্চি খেতে যাই। আমিও এখন কাচ্চির প্রতি আমার খুব একটা দুর্বলতা আছে, সো বিয়ে শাদী খেতে যাই মূলত এই খাবারের জন্যই আর কি, বিরিয়ানি বা পোলাও, গরুর মাংস এগুলো। আচ্ছা উমের রেহান লিখেছে, কতদিন একটা গানের অনুরোধ করছি কিন্তু গানটা বাজে না। আচ্ছা বৃন্তির যদি গানটা উমের রেহান, আপাতত আমি দিতে পারছি না যেহেতু এটা আমাদের প্লে লিস্টে নেই, বাট আশা করছি আপনার এই গানটা আমি খুব জলদি হয়তো বা আপনাকে আমাদের প্লে লিস্টে আনার একটা ব্যবস্থা করব। আচ্ছা এক্সের রিদম ভাইয়া তো মনে হয় তার এক্সের বিরিয়ানি, বিয়ের বিরিয়ানি খাচ্ছে, তো একা একা খাচ্ছেন সাথে আমাদেরকেও রাখতেন? না না না, এক্স তো আমার একা ছিল তাই না, কষ্ট তো আমি একা পেয়েছি, তাহলে কেন আমি সবাইকে নিব? আচ্ছা সুস্মিতা দে কমেন্ট করেছেন, কেন বিরিয়ানি জীবনও খাওনি দাদা? হ্যাঁ বিরিয়ানি বেশ কয়েকবার খেয়েছি, বিরিয়ানি আসলে বিরিয়ানি তো প্রতিদিনই খাওয়া হয় বলা চলে, কারণ এটা একটা রেগুলার লাইফের ফুড। বাট একটা বিষয় হচ্ছে কি যে এক্সের বিয়েতে যে বিরিয়ানিটা ওইটার স্বাদ কিন্তু টোটালি ডিফারেন্ট হবে। বাই দ্য ওয়ে সুস্মিতা দে, আমি জানি না আপনি কে বা কোত্থেকে থাকেন বা কোথায় আছেন, কোথায় থাকেন আপনি, এই যে আপনার আপনার কথা বলা কথা, আপনার কমেন্টগুলো বা আপনার মেসেজগুলো না সবসময় একটু একটু নেগেটিভিটি স্প্রেড করে। সো আমার মনে হয় দেখেন আপনি যদি আমার আড্ডায় আসেন, আমার আড্ডায় যদি যুক্ত হতে থাকেন, যুক্ত থাকতে চান, অবশ্যই একটু পজিটিভিটি নিয়ে থাকতে হবে এবং হচ্ছে পজিটিভ মন মানসিকতা এখানে স্প্রেড আউট করতে হবে। কজ এখানে আপনার কথা আমি বাদ দিলাম, এখানে আমার যে ফ্রেন্ড যারা আছে সবাই কিন্তু খুব সুন্দর করে কথা বলে, সবার কথা বলার স্টাইল, কথা বলার প্যাটার্ন খুবই সুন্দর এবং তাদের মন মানসিকতাও বেশ ভালো। বাট সুস্মিতা দে আই ডোন্ট নো আপনি কে বা আপনার পরিচয়টা কি, আমি প্রায় সময় খেয়াল করি যে আপনার কথাবার্তাগুলো একটু কেমন জানি পোক করা থাকে বা আপনার কথাবার্তার মধ্যে একটা কেমন জানি হচ্ছে একটা থাকে না যে কথা বলে মানুষকে আসলে একটু ছোট করা বা মানুষকে নিয়ে মজা নেওয়া। সো এই ব্যাপারগুলো আমার মনে হয় সুস্মিতা দে না করাই বেটার, পজিটিভ চিন্তাভাবনা রাখতে হবে লাইফে, কজ পজিটিভিটি যখন আপনার ভিতরে থাকবে তখন দেখবে যে আপনার লাইফ, আপনার এনভায়রনমেন্ট, সোসাইটি সবকিছুই সুন্দর হয়ে আছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সাউদা লিখেছে, এমনিতে আজকে মনটা ভালো লাগছে না, তার মধ্যে আপনি এত স্যাড সং প্লে করছেন কেন? আচ্ছা কই স্যাড সং প্লে করলাম? আচ্ছা দেখি মন ভালো করার মতো একটা গান আমরা শুনে আসি, যে গানটা শুরুতে গাচ্ছিলাম, এমন যদি হতো আমি পাখির মতো, কেমন হয় গানটা? আশা করছি এই গানটা শুনলে আপনাদের মনটা ভালো হবে, আমি পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি। ওকে সো আমরা জলের গানের করা অতুল জলের গান অ্যালবামের এমন যদি হতো গানটাতে চলে যাচ্ছি লিসেনার্স।

0: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026।
1: টাইম চেক, এখন সময় বিকেল 4টা।

0: Midday. Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তি যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। The service you wish for. So my beloved listeners, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জিজিদম আছি আপনাদের সাথে। সেই দুপুর 2টা বাজে হাজির হয়ে গেছি, দেখতে দেখতে আমরা তৃতীয় ঘন্টায় অর্থাৎ শেষ ঘন্টায় চলে এসেছি। ওকে, আমি আছি আপনাদের সাথে, আরও সময় জুড়ে আছি। অবশ্যই সবার সাথে কথা হবে, আড্ডা হবে, গল্প হবে, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা আসলে সেই শুরু থেকে আমার সাথে যুক্ত ছিলেন। আচ্ছা, আমি একটু নাম্বারের মেসেজগুলোতে একটু ঘুরে আসি। রিদম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। পরি আছে আমার সাথে দেখতে পাচ্ছি, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি পরি। আচ্ছা, মুহিত যুক্ত আছে। তুমি, সিফাত ভাইয়া, তানহাফ আপু, তোমাদের ফানি ভিডিওগুলো দেখে অনেক হাসি পায়, বিশেষ করে তোমার আর সিফাত ভাইয়ের। আশা করছি এনজয় করবেন সবসময় এবং জানাবেন আমাদের কমেন্ট সেকশনে, জানাবেন কেমন লাগে আমাদের ভিডিওগুলো। অনেক সময় হয় কি, এই যে ধরেন আমরা যে অফিসিয়াল কাজগুলো করছি বা আমাদের তো আসলে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটে, দেখা যায় এই যে যখন শো করছি তাছাড়া অফিসের কাজ থাকে, বিভিন্ন ধরনের কাজ থাকে আমাদের, সো সেই ফাঁকে যখন আমরা একটু ফ্রি হই বা আমরা যখন একটু সময় পাই তো তখন আর কি জাস্ট দুষ্টামি করে এরকম ভিডিও বানাই আর কি। সো অবশ্যই সবাই ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে ঘুরে আসতে পারেন, সেখানে আমাদের কিছু ভিডিও পাবেন। আশা করছি এনজয় করবেন সবাই। ওকে, রংপুর থেকে মুনতাসির আছে আমার সাথে, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে আছে। কে আছে? আচ্ছা, আপনার নামটা কেন লেখেন না একটু বলবেন আমাকে, মানে নামটা লিখতে কি কোনো সমস্যা হয় এরকম কিছু? ওকে, অনন্য ঐশী আছে আমার সাথে দেখতে পাচ্ছি, রংপুর থেকে যুক্ত আছে আমার সাথে। পালকি সাহা পিয়া, বাহ খুব সুন্দর নাম পালকি, হ্যাঁ মাশাল্লাহ ভালো নাম। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমাদের আলামিন যুক্ত আছে, এখানে যুক্ত আছে আমার সাথে খায়রুল ইসলাম রংপুর থেকে। আচ্ছা, কারো প্রিয় হতে হলে কি করতে হয় ভাইয়া? শরীফা রংপুর থেকে। প্রিয় হতে হলে কি করতে হয়? প্রিয় হতে হলে আপনার অপোজিট পার্সেন্টা আপনাকে কতটুকু পছন্দ করছে, আপনার আপনাকে সে কতটুকু নিতে পারছে, সে আপনাকে কতটুকু অনুভব করতে পারছে, সেই ব্যাপারটা আপনি আগে বোঝার চেষ্টা করেন। আপনার অপোজিট মানুষ যখন আপনাকে বোঝার চেষ্টা করবে বা আপনি যখন তার সাথে এতটাই ক্লোজ হয়ে যাবেন বা তার সাথে এতটাই কমফোর্টেবল হবেন যে একটা পার্সন আপনাকে বুঝতে পারবে, তখন আমার মনে হয় যে সেই মানুষটার প্রিয় হওয়াটা খুবই ইজি একটা ব্যাপার। আর প্রিয় হতে হলে যেটা দরকার প্রথমে, সেটা হচ্ছে একটা সুন্দর মন মানসিকতা। সুন্দর মন মানসিকতা আসলে উপর দিয়ে থাকলেও হবে না, ভিতরে ভিতরেও থাকতে হবে। সো যদি একটা সুন্দর মন মানসিকতা আপনি ক্যারি করতে পারেন, আই থিঙ্ক আপনি যে কারো প্রিয় মানুষ হতে পারবেন খুব ইজিলি। ওকে, মাহিন যুক্ত আছে। তুমি, রিদম ভাই, তুমি কিসে পড়ো? আচ্ছা, আমি পড়ি হচ্ছে অনার্সে পড়ছি বর্তমানে, আমি অনার্স ফাইনাল ইয়ারে আছি। আচ্ছা, এখানে আমার বিএন সাহেব আছে। আরে বিআই, আমার তো পড়তে বসলে শুধু মুখ দিয়ে গান বের হয়, তখন নিজের গালে নিজে থাপ্পড় মারি, জানি না এই অভ্যাসটা আমার কেমন করে হয়েছে, পড়তে বসলে হুট করে গান বের হয়, কালকে তো সেই জোরে থাপ্পড় মেরেছি গালে, ভাগ্যিস যে গালটা ফেটে যায়নি। বিআই তুমি বলো তো, এটা কি আমার দোষ না আমার মুখের দোষ? আর তুমি আমার আগের SMS পড়লে না কেন? আচ্ছা নিশির, আমি মেসেজ পড়েছি। আর নিশি, এই যে সমস্যাটা আপনি যে সলিউশনটা বের করেছেন খুবই কিউট একটা সলিউশন, মানে নিজের গালে নিজে থাপ্পড় দিয়ে হচ্ছে নিজেকে কন্ট্রোল করা, গুড ওয়ান, গুড ওয়ান। ব্যাপারটা আসলে এরকম ভাবে কখনো ভাবিনি, মানে হ্যাঁ এরকম হয় ওই যে আমার মাঝে মধ্যে আগে হতো, সেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম দেখা গেছে কোনো কিছু নিয়ে যখন আমার মুড খারাপ হতো বা আমার একটু রাগ অভিমান হতো, তখন নিজের গালে নিজে হচ্ছে হিট করতাম বা নিজের মাথার মধ্যে নিজে হিট করতাম, এরকম একটা ব্যাপার ছিল আর কি। যাই হোক, এটা এটা এটা আসলে ভালো না, এই অভ্যাসটা চেঞ্জ করা উচিত, তার মুখ দিয়ে গান বের হয়ে যায়। ভাই পড়তে বসলে কত ধরনের চিন্তা আসবে, কত ধরনের গান আসবে, এটাই স্বাভাবিক। সো ব্যাপারগুলো খুব ইজি, আমার মনে হয় এইখানেই আসলে এনজয়মেন্ট খুঁজে বের করা উচিত। এই যে আপনি গান গাচ্ছেন, আপনি গান করেন না, গান গেতে গেতে আপনি পড়ার চেষ্টা করেন, আপনি গান গাইতে গাইতে তারপর হচ্ছে আপনার কি পড়তে চাচ্ছেন সেটা বের করার চেষ্টা করেন। লাইফ ইজ সো চিল, জাস্ট খালি এনজয় করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কে আছে, আচ্ছা সিলোডি তোমা, যাই হোক আর অনেকদিন পর আসবো, বাই, এতদিন পর আসলাম, চিনলা কিভাবে ব্রো? হ্যালো রিদম, তো আমাদের তোমাই বলে, তোমা না চিনার কিছু নেই। জিনিয়া লিখেছে, আর যে পছন্দের মানুষটা আমার কিনা তা কিভাবে বুঝবো বলো? পছন্দের মানুষটা আপনার কিনা কিভাবে কিভাবে বুঝবেন, পছন্দের মানুষটা আপনাকে কতটুকু চিনে, পছন্দের মানুষটা আপনাকে কতটুকু আগলে রাখছে, পছন্দের মানুষটা আপনাকে কতটুকু কাছে টেনে নিচ্ছে, পছন্দের মানুষটা আপনাকে কতটুকু আদর করছে, কতটুকু ভালোবাসছে, এগুলো আপনি বোঝার চেষ্টা করেন, তাহলেই হয়তো বা বুঝতে পারবেন যে আপনি তার পছন্দের মানুষ কিনা। আর পছন্দের মানুষের সাথে কি আপনার দেখা সাক্ষাৎ হচ্ছে কিনা, পছন্দের মানুষের সাথে আপনি কয়বার গিয়ে দাঁড়িয়েছেন, সে দূর থেকে আপনার সাথে কেমন, আপনি দাঁড়ানোর পর সে আপনার দিকে কিভাবে তাকাচ্ছে, অনেক বিষয় আছে, অনেকগুলো বিষয় আছে। সো এই ব্যাপারটা বুঝতে গেলে আপনার ওই মানুষটা একটু কাছাকাছি হতে হবে, ওই মানুষটার সাথে দেখা করতে হবে, ওই মানুষটার সাথে কথা বলতে হবে, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। আচ্ছা সিফাত ভাইকে বিচার দিতে হবে, দেখছি একটা গান শুনে আশি বলে পাঁচটা গান শুনিয়ে দেয় আর ঘোড়ার ডিমটা। সবাই যেমন সিফাত ভাইকে রিদমের বিচার দেয়, আমিও দিব। ওয়ারিসা ওয়াই ওয়াই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অবশ্যই সিফাত ভাইকে বিচার দিবেন। সিফাত ভাই রেডি থাকে সবসময় আমাকে বকার জন্য, যাই হোক আমি কি বলবো আর, একটা গানটিতে চলে একটা গানে চলে যাই লিসেনার্স। রিহানার স্মৃতির করে একটা গান শুনবো, শান্তি চুক্তি। আমি পুরো ঘন্টা জুড়ে আছি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 92.4

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: Hello buddies, welcome back again on Midday Feels. আমি রিদম কিন্তু আছি আপনাদের সাথে এখন পর্যন্ত। শেষ ঘন্টার প্রায় মাঝামাঝি অবস্থানে আছি, যে কোনো সময় হয়তো বা হুট করে বিদায় নিতে হবে। আচ্ছা, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি নাম্বার কিন্তু বেশ মেসেজ করছেন অনেকেই। আচ্ছা, জান্নাতুল হীরা আছে, এক্সের বিয়েতে গিয়ে বিরিয়ানি খাওয়া তো দূরের কথা, ওর বিয়ের কার্ডও ছুঁয়ে দেখবো না, সাথে সাথে আগুনে পুড়ে ফেলবো। বাবারে, এক্সের প্রতি দেখি এক অগাধ কি বলবো রাগ অভিমান জান্নাতুল হীরার। হিয়া আছে আমার সাথে, দেখতে পাচ্ছি হিয়া লিখেছে, ভাইয়া জানেন আমি প্রতিদিন একটা কারণে আম্মুর বকা খাই, আমি পড়তে বসলে টেবিল ফ্যান ছেড়ে দেই, গান বলি পড়ার মাঝে মাঝে, আর ওয়াশরুমে দরজা লাগিয়ে কণ্ঠটা অনেক ভালো লাগে। হ্যাঁ, ওই যে বাথরুম সিঙ্গার আগে আমরা বলতাম, আমিও বেশ, মানে আমি যখন ওয়াশরুমে গান করি না এত অমাইক লাগে বলার মতো না। ওকে, এখানে দেখতে পাচ্ছি কোথায় রাজিয়া আছে আমার সাথে রংপুর থেকে, ওয়াও জোশ ছিল সাউন্ডটা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি মুইন যুক্ত আছে কেশবপুর উত্তরপাড়া পালিচড়া রংপুর থেকে, লাল গোলাপের শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মাম্পি লিখেছে, গতকাল রাতে আমার সেই ফেভারিট রংদে মুভিটা আবার দেখলাম, কেন জানি ওইটা বারবার দেখতে ইচ্ছে করে। মাম্পি, রংদে মুভিটা আমাকে দেখতে বলেছিলেন, মাম্পি আসলে আমাকে অনেক আগেই বলেছিল মুভিটা দেখার কথা, সো আমি মুভিটা দেখেছি মাম্পি। আচ্ছা, এখানে মাহফুজা আছে আমার সাথে রংপুর থেকে, মাহফুজা মোস্ট ওয়েলকাম। তারপর কোথায় পড়ো, মাহিন জিজ্ঞেস করছে কোথায় পড়ো, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে বর্তমানে পড়ালেখা করছি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। গানের কথা বললেই গানে চলে যেতে হবে, এটা কেমন কথা? ও, রিদমের গানের বাজে স্বভাব কোনোদিন যাবে না, রিদমের গানের স্বভাব কোনোদিন যাবে না, ওয়ারিসা। আচ্ছা, নিশি লিখেছে, আরে বিআই এক্স এত নাই তাহলে কিভাবে বিয়ে খেতে যাব, আমার বাবা এক্স টেক্স কেউই নাই, ভবিষ্যতে হবেও না, যেমনে আছি এটাই ঠিক আছে, আমারই সবার এসবের দরকার নেই। আর বিআই এক্স এর বিয়ে না দিয়ে এটা দিতে পারতে যে রিদমের বিয়েতে সবাই কি কি খাবেন, এটা যদি বলতে আমি তো খেয়েও আসতাম, আবার সবার জন্য একটু নিয়েও আসতাম, এখন এক্স পাবো কই। আচ্ছা বিআই, তোমার কি কোনো ভালো বন্ধু আছে, থাকলে বলো তো, তাহলে বিয়ের দিন তোমার সেই বন্ধুকে আমার এক্স বানিয়ে তার বিয়ে খেতে যাব। বিআই, আমার আইডিয়াটা কেমন? আর বলো, বন্ধু আছে নাকি? আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, আমার অনেক বন্ধু বান্ধব, আসলে এটা ট্রু, মানে ওরকম ক্লোজ কেউ নেই, বাট আমার অনেক বন্ধু বান্ধব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে সিয়াম যুক্ত আছে, সিয়াম মোস্ট ওয়েলকাম। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে ইলমা যুক্ত হয়েছে রংপুর থেকে, আপনাকে অনেক দিন ধরে শুনছি, আমাকে মনে রাখবেন, আমি আপনাকে মেসেজ দিব। হ্যাঁ ইলমা, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, বেশ ভালো লাগলো আপনাকে পেয়ে। আচ্ছা, এখানে ফেসবুকের কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি মেঘমণি চলে এসেছে, কেমন আছেন, উপস্থিত হয়ে গেলাম বাট একটু লেট হলো, কিছু মনে করবেন না, আমি আপনার কণ্ঠে FM শুনছিলাম আর থাকতে পারলাম না, চলে আসলাম, ও থ্যাংক ইউ সো মাচ। সাপোজ এক্স কখনো ফিরে আসে, আপনার এক্স যদি কখনো ফিরে আসে তাহলে কি আপনি তাকে মাফ করে দিবেন? আচ্ছা সাউদা, নাইস কোয়েশ্চেন। না, আমি আমার এক্সকে আসলে হয়তো ভুলে গেছি, আমি আমার এক্সকে কখনো ভাবিও না, আমার এক্সকে নিয়ে আমি চিন্তাও করি না, এই তো। আচ্ছা, খায়রুল কবির যুক্ত আছে আমাদের সাথে, ওকে, সৌদি আরব দাম্মাম থেকে আজকে কবির ভাই আমাদের ফেসবুক পেজে চলে এসেছে, ভাইয়া মোস্ট ওয়েলকাম। MD আরজে খান আছে, তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু উমে রায়হান, মনিরা ইসলাম আছে আমার সাথে, মনিরা ইসলাম, ওকে মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমরা একটা গানে যাই, আই থিঙ্ক একটা গান শুনে আসি, আমি আবারও ফিরে আসবো খুব জলদি, আমি তো গানে চলে গেলে আপনারা আবার খুব রাগ করেন। যাই হোক, মালসের 25th অ্যানিভার্সারি অ্যালবামের জ্বালা জ্বালা জ্বালা গানটা অপেক্ষা করছে, ফিরে আসছি আবারও খুব জলদি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Field.
1: हेलो दोस्तों लोग, दोस्तों का दोस्त, यारों का यार, आरजी रिदम इज हियर। लिसनर्स, আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। দুপুর 2টা বাজে কিন্তু হাজির হয়ে গেছিলাম মিডফিল্ড নিয়ে এবং দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে আছি। আজকের মতো হয়তো বা বিদায় নিতে হচ্ছে, আবারও আগামী দিন ঠিক একই সময় হাজির হব আপনাদের মাঝে। আর আমি যদি যাওয়ার আগে বলি, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আজকে অনেকেই যুক্ত ছিলেন, বাট কি বলবো যে মানে এত মেসেজ পড়া পসিবল হয় না। সো এই জন্যই বারবার করে বলি, যারা আমাকে নাম্বারে লিখেন বা নাম্বারে লিখছেন বা হোয়াটসঅ্যাপে লিখছেন, আমি সবাইকে কিন্তু বলি যে আপনারা ফেসবুকের কমেন্ট সেকশনে চলে আসেন। সেখানে আসলে ওইটা আমার জন্য একদম ইজি হয় যে আমি এক জায়গায় সবার মেসেজ পাচ্ছি, সবার কথাগুলো পাচ্ছি, আমি পড়তে পারছি, দেখতে পারছি। সো এটা দরকার। আর এখানে দেখতে পাচ্ছি আমার সাথে ঈশানা আছে, আমার সাথে যুক্ত আছে কিন্তু আমাদের আফরিন। কোথায় সিফু দাদাকে বিচার দিতে দাও, ভূত দাদা কোনো সমস্যা নেই, কিছু বলবে না। আমিও তো দিয়েছিলাম বিচার, কিছু বলছে? বলে নেই, তাহলে ভয় কিসের? কে কিসের ভয়? মানে সিফাত ভাই আমাকে যে পরিমাণে বকাবকি করে, না আমার একটা বড় ভাই, বড় ভাই বকবি এটাই স্বাভাবিক, আর বড় ভাইকে ভয় পাওয়াটা স্বাভাবিক। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে সাউদা আছে, আবার কমেন্ট সেকশনেও কিন্তু অনেকে যুক্ত আছেন। একদম শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আমাদের মুন যুক্ত হয়ে গেছে। দোয়া রাখবেন, মুন অসুস্থ। হ্যাঁ, মুনের জন্য সবাই দোয়া করবেন। মুন আসলে আমি গতদিনও বলেছি যে ওয়েদারটাই বর্তমানে একটু নড়বড়ে আর কি, মানে সিজন চেঞ্জ হচ্ছে, তো সো প্রতিটা বাসাতেই কিন্তু এখন আসলে অসুস্থতার একটা ব্যাপার খুবই কমন বলা চলে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে জিনিয়া আছে, একটু হলেও বুঝলাম আমি তাহলে ভাগ্যবতী নই। জিনিয়া, ভাগ্যবতী ভাগ্যবান, একটা ভাগ্যবান এবং একজন ভাগ্যবতী কখনো বুঝতে পারে না যে সে ভাগ্যবান বা সে ভাগ্যবতী। ভাগ্যটা পুরোটা আসলে নেচারের হাতে, তো সো এটা বলাটা খুবই টাফ। আপনিও ভাগ্যবতী হতে পারেন, আপনি যে ভাগ্যবতী না এরকম ব্যাপারটা তো কখনোই না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে লতিফা, ডাকনামটি রিদম হলেও ডাকি জাদুকর বলে, রেডিও চালাবে কাঁপিয়ে তুমি পুরো বাংলাদেশে। ওরে বাবা, খুব সুন্দর লিখেছেন লতিফা, থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখতে পাচ্ছি মাম্পি আছে, মুভিটি দেখে কি বুঝলে? মাম্পি, যা বুঝার তাই বুঝেছি। হাই রিদম ভাইয়া, কেমন আছো? আমি জান্নাত, জান্নাত এই তো স্কুল থেকে দৌড়ে দৌড়ে আসলাম তোমার শো শোনার জন্য। একদম শেষ পর্যায়ে আছি জান্নাত, আজকের মতো বিদায় নিচ্ছি, আশা করছি আবার আগামী দিন কথা হবে। আলামিন আছে শেষ পর্যন্ত আমার সাথে, দেখতে পাচ্ছি রিদম ভাই, সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক হতো, সেটা কি আজকে বন্ধ ছিল নাকি? আমি ঠিক বলতে পারছি না, আমি সকালবেলার কোনো খোঁজখবর জানি না, এখন আপনাদের সেই আপু কেন আসেনি সেটাও আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা, ওয়ারিসা বিদায় নিয়েছে দেখা যাচ্ছে, আল্লাহ হাফেজ বড় সাহেব। ও থ্যাংক ইউ সো মাচ, ওয়ারিসে যখন বড় সাহেব ডাকে আমার কাছে খুব ভালো লাগে। এখানে আমি একটু আগে একটা কবিতা পড়ছিলাম যেটা লিখেছিল হচ্ছে মনিরা ইসলাম, এক একে এক সেলফি তুলে দেখ, দুই একে দুই মাদুর পেতে শুই, তিন একে তিন নাচিতা ধীন দিন, চার একে চার মানবো না তো হার, পাঁচ একে পাঁচ ঘুরতে যাব আজ, ছয় একে ছয় ভূতকে করি ভয়, সাত একে সাত খায় দু মুঠো ভাত, আট একে আট বন্ধু খায় ভাত, নয় একে নয় কি আমরা করব জয়, দশ একে দশ আমি আমার বস। ওরে বাবা, খুব সুন্দর লিখেছেন, ইন্টারেস্টিং। যাই হোক লিজেনার, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা যারা আসলে পুরো সময় জুড়ে ছিলেন। একদম শেষ পর্যায়ে আছি আজকের এই বিদায় মুহূর্তে, আমার মনে হয় আমাদের মিড ডিফেন্স পূর্ণ হলো, মিড ডিফেন্সের পূর্ণতা পেয়ে গেলাম, সো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু মিড ডিফেন্সের পূর্ণতা চলে এসেছে, আমার মনে হয় ওয়ারফেজের পূর্ণতা গানটা শুনতে শুনতে আমরা বিদায় নিতে পারি। সো পূর্ণতা গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি, আমি রিদম আবারও আগামী দিন হাজির হব দুপুর 2টা বাজে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: Metro 9040.
1: Let's talk more music. Hot, hottest music.
2: আসসালামু আলাইকুম, হাই, হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ, এবং সিফাত হাজির হয়ে গেছে অবশ্যই ঢাকা মেট্রো 9040 নিয়ে। এবং মঙ্গলবার মানেই হচ্ছে সিফাত কোনো না কোনো একটা ধাঁধা দেওয়ার চেষ্টা করে প্রায় সময়, তো আজকেও কিন্তু তেমন একটা ধাঁধা আছে, খুবই সহজ একটা ধাঁধা, প্রতিবারই বলি, তারপরে উত্তর পাওয়ার পর বোঝা যায় এটা সহজ না কঠিন। যাই হোক, আমি তো আমার ধাঁধা জিজ্ঞেস করবই বা বলবই, সেটা আমার বন্ধু মানে আপনি যে শুনছেন, আমার সম্মানিত শ্রোতা, আপনি কিন্তু আসলে আপনার সুবিধা মতো যে কোনো জায়গার ভিতরে কিন্তু এই উত্তরটা দিতে পারেন, মানে যে কোনো জায়গায় বলতে আসলে আপনি SMS এর মাধ্যমে আমাকে জানাতে পারেন, WhatsApp এর মাধ্যমে জানাতে পারেন, অথবা ফেসবুক কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, সেখানে একটা পোস্ট করা আছে। আজকের যে ধাঁধাটা সেটা হচ্ছে, মুখ নেই তবু কথা বলে, প্রাণ নেই তবু গান গায়, জিনিসটা কি? মুখ নেই তবু কথা বলে, প্রাণ নেই তবু গান গায়, জিনিসটা কি? এটার উত্তরই চাচ্ছি, অবশ্যই পাঠিয়ে দিন আমাকে, আমি 7টা বাজে কনফার্ম করব উত্তরটা কি। এর মাঝখানে 2 ঘন্টা পুরোপুরি আপনি সময় পাচ্ছেন, এবং আপনি একাধিকবার উত্তর দিতে পারেন, তবে একই সাথে আপনি কয়েকটা উত্তর বা অপশন দিতে পারেন না, এইটা নাকি এইটা প্রশ্ন করবেন না, মানে ডিরেক্ট উত্তরটা দিবেন আর কি। সিফাত আপনার সঙ্গেই থাকবো অবশ্যই 8টা পর্যন্ত ঢাকা মেট্রো 9040 নিয়ে। এই মুহূর্তে আমার যে যে বন্ধুরা আছেন তাদেরকে একটু স্বাগত জানাতে চাই। আমাদের অমৃত বোস যুক্ত হয়ে গেছেন, তিনি শুভবিকাল জানিয়েছেন, উত্তরও দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ অমৃত বোস। আরও আছেন আমাদের সঙ্গে, আচ্ছা এই বন্ধু নাম লিখেন নাই, বলেছেন যে ফার্স্ট কমেন্ট, না আপনি কমেন্ট করেন নাই, আপনি ইনবক্স করেছেন, আর নাম দেন নাই, নামটা দিলে আরও ভালো লাগতো যে আমার কোন বন্ধুটা আসলে লিখছেন, তো এটা করলে আমার মনে হয় বেটার। আপনি পরবর্তী যেই কথাটি লিখবেন সেটার সাথে আপনার নাম দিয়ে দিন তাহলেই হয়। আচ্ছা, এখানে আছেন হচ্ছে আমাদের বন্ধু SMS এর মাধ্যমে, হাই সিফাত ভাইয়া, আমাদের তমা, সিলেটি তমা চলে এসেছেন, তমা ফ্রম সি, ওকে তমা, স্বাগত জানাচ্ছি আপনাকে। আচ্ছা, আমার ভাই, তোমার ভাই, আমাদের সবার ভাই সিফাত ভাই, শুভবিকাল, আছি শুভবিকাল, আছি আছি, তোমার সাথে আছি। আর কি, আরে ভূ, শরীর খারাপ আমার, মাথা ব্যথা, জ্বর, কাশি আছে। সানিম, সানিম দোয়া করি, আর এই সময়টাই আসলে এরকম। আমি যদি আমার কথা বলি, আজকে আজকে আমি অফিসে আসার সময় সূর্যের তাপটা এমনভাবে মনে হচ্ছিল, আমার মাথা এখনও মনে হচ্ছে জিম খেয়ে আছে আর কি, এরকম একটা অবস্থা। আমি কিছুক্ষণ আগেও একটু রোদ লেগেছিল, তো রোদটা একটু ভয়ঙ্কর টাইপের, একটু ওই যেটাকে আঞ্চলিক ভাষায় যে খাড়া রোদ, এরকম টাইপের একটা বিষয় আছে। তো সানিম নিজের যত্ন নিন। সিফাত ভাই, আমি কখনো বড় নেইল পরিনি, এগুলো পরতে কেমন আমার মনে হয় এগুলো খুবই বিরক্তিকর, ওই নেইল পরলে হয়তো কাজ করতে কষ্ট, পড়ালেখা করতে কষ্ট, ঘুমাতে কষ্ট, খাওয়া দাওয়া করতে কষ্ট, তাই না? জুলি ক্যানগঞ্জ থেকে, ওকে জুলি, আপনার হয়তো বা এটার ব্যাপারে এক্সপিরিয়েন্স নেই। আর আপনি খাওয়ার সময়, তারপরে পড়ার সময়, ঘুমানোর সময় এটা পরবেন কেন? এটা তো আসলে পরা হয় হচ্ছে যে দেখা গেছে আপনারা হয়তো বা বাইরে কোথাও ঘুরতে গেলেন, তখন একটু এক্সট্রা সাজসজ্জা হিসেবে এটাকে করা হয়, তো আপনি খাওয়ার সময় এক্সট্রা সাজসজ্জা কেন করবেন, পড়ার সময় এক্সট্রা সাজসজ্জা কেন করবেন, ঠিক আছে? ওইটা একটা ব্যাপার। আর যেহেতু আপনার অভ্যাস নেই, দরকার কি এটা করার? তো দরকার নেই, এক একজনের এক একটা মানে ইচ্ছা বা এক একটা শখ থাকে, তো আপনার হয়তো এই শখটা নেই। আচ্ছা, কিউটি পাই, আমি নুসাইবা, নুসাইবা জয়েন হয়ে গেছে, আই এম রিয়েল এক্সাইটেড ধাঁধার জন্য, আবার পারি নাকি দেখতে হবে, পারবেন এটা, এটা একদম ইজি। তবে এই মুহূর্তে আমি একটা গানে চলে যাবো, যে গানটা শুনবো সেটা হচ্ছে সোহাগের কণ্ঠে সেই জনপ্রিয় গান লাল শাড়ি পরিয়া কন্যা, শুনতে থাকুন, সঙ্গেই থাকুন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4
1: শুনছেন, ঢাকা FM 90.4।

0: sunny nights under pink skies you taught them to enjoy.
1: Shunchen, Taka FM 90.4.
2: Taka Metro 9040.
3: Let's talk more music. Hot music.
4: ঢাকা মেট্রো 9040 নিয়ে আপনার বন্ধু সিফাত আছি পরন্ত বিকেলে এই মুহূর্তে, এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমরা বেশ কয়েকদিন ধরেই উপভোগ করছি, তবে ঠান্ডাটা এখনো ঢাকার মধ্যে আসলে ওইভাবে পড়ে নাই, হয়তো পড়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো খেলার কথা যদি বলি, বাংলাদেশ আফগানিস্তানের টেস্ট ম্যাচ চলছে, ডে ফাইভ সিজন থ্রি। আফগানিস্তানের দরকার হচ্ছে 208 রান, তাদের হাতে আছে এখন 4 উইকেট, মানে এখন যেহেতু ব্যাট করছে আর কি, 240 এবং এখন 271, সেটা হচ্ছে আপনার 6 উইকেট হারিয়ে। সো এবার দেখা যাক যে কি হয় না হয়, খেলাটা আসলে কোন দিকে যায়, কারণ টেস্ট ম্যাচ তো যে কোনো সময় যে কোনো জায়গায় আসলে মুভ করে, এবং এটা খুবই ধৈর্যের সঙ্গে আসলে দেখতে হয়। তো আমাদের বাংলাদেশ ক্রিকেট টাইগার্সদের জন্য অনেক অনেক শুভকামনা, এটা হোক টেস্ট ফরম্যাট, হোক ওডিআই, হোক টি টোয়েন্টি, আমরা চাই আসলে সবগুলো ফরম্যাটেই আমাদের টাইগার্স আসলে এগিয়ে থাকুক, এটা কে না চায়, তাই না? যাই হোক, সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা এফএম 90.4 এবং চলছে ঢাকা মেট্রো 9040, যেখানে একটা ধাঁধা দেওয়া হয়েছে। ধাঁধাটা হচ্ছে, মুখ নেই তবু কথা বলে, প্রাণ নেই তবু গান গায়, জিনিসটা কি? মুখ নেই তবু কথা বলে, প্রাণ নেই তবু গান গায়, জিনিসটা কি সেটাই জানতে চেয়েছি। অবশ্যই আমাকে লিখে পাঠাতে পারেন 01841904904 এই নম্বরটিতে, এবং চাইলে আমাকে ফেসবুকে আমাদের এই পোস্টের নিচে কমেন্ট আকারে কিন্তু আপনার কথাগুলো বা আপনার উত্তরটা কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন। অলরেডি আমার সঙ্গে এখানে অনেকে যুক্ত হয়ে গেছেন দেখতে পাচ্ছি আমি, তো আমি কিছু কমেন্ট পড়ি। আমাদেরকে মনিরা ইসলাম লিখেছেন, সৈয়দ ভাই এর উত্তর তো অনেক সহজ, এর উত্তর হলো আচ্ছা ওকে, কিন্তু উত্তরটা দিলাম আমাকে কেউ কপি করবেন না কিন্তু, আচ্ছা এটা এখন কেউ স্বীকার করবে। যাই হোক, আফরোজা পলিমান আমাদের যুথি আছেন, সৈয়দ ভাই আমি আজকে অনেক অসুস্থ আছি, আমার শরীর হঠাৎ করেই খারাপ হয়েছে, তাই আমি আপনার কুইজের উত্তর দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। না না, এটা দুঃখিত হওয়ার কোনো কিছুই নেই যুথি, আপনি সুস্থ হন, তবে যদি মনে হয়ে থাকে যে না ফাইন এটা উত্তর দিতে গিয়ে আপনার কিছুটা সময় পার হবে, ভালো, এটা তো ভালো, তাই না? মানুষ সময় পার করতে চায়, তো ওইখানে তো একটা নতুন কিছু পেলেন আপনি, আর আপনার সুস্থতার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া রইল। খায়রুল কবির আছেন আমাদের সঙ্গে, সিফাত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। খায়রুল আপনি কেমন আছেন? আর এদিকে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আমাদের যে যে বন্ধুরা, আরে আমাদের ইন্টারন্যাশনাল বন্ধু যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম, আমগো ঢাকা ইয়ার যে, ওকে ভাই আছেন, আরিফ লন্ডন থেকে, ইয়াস আছি, মানে ভালো আছেন কিনা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফ আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আশা করছি আপনার সময়টাও খুব ভালো যাচ্ছে, কাজকর্ম কেমন যাচ্ছে না যাচ্ছে সবকিছু কিন্তু জানাবেন, এবং আজকে পেয়ে ভালো লাগলো আপনাকে। আচ্ছা নিশি আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম সিফাত ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ধাঁধার আনসার হলো, আচ্ছা একটা উত্তর দিয়েছেন তিনি, সঠিক হবে কিনা তবুও দিলাম, না মানে উত্তর তো এইভাবেই দিবেন, কেউ কেউ কনফার্ম হয়ে দিবে, কেউ আবার সঠিক কিনা এটা নিয়ে একটা কনফিউশনে থাকবে, তারপরে একটা উত্তর দিবে, এটাই তো মজা। আচ্ছা সীমা আছেন আমাদের সঙ্গে, বিআই মশাই কেমন আছেন? শুরুতেই জয়েন হলাম, পুরোটা সময় থাকবো, ওকে থ্যাংক ইউ সীমা। আরও আছেন আমাদের সঙ্গে, আচ্ছা আসসালামু আলাইকুম ওয়াসিফাতিহি, ওয়ালাইকুম আসসালাম নিতু, আমাদের নিতু বদরগঞ্জ থেকে। আরও আছেন আমাদের সঙ্গে কে, সিলেট থেকে আছেন সৌমিত্র, তারপর তিনি একটা ধাঁধার উত্তর দিয়েছেন, ওকে এটা কেন মনে হলো আপনার কাছে এই উত্তরটা বলেন তো। আচ্ছা এখানে আছে আমাদের বন্ধু কি শিবু ভাইয়া গো, কি আনসটা হবে এয়ারফোন মাম্পি, মানে নষ্ট হয়ে গেছে আনতে হবে এরকম কিছু কি? মাম্পি লিখেছেন, মাম্পি পরেরটা না বুঝিনি কথা। আচ্ছা এখানে আছেন আমাদের বন্ধু ওয়ারিসা চিটং থেকে, ওয়ারিসা স্বাগত জানাচ্ছি আপনাকে। আরও আছেন সামিয়া রংপুর থেকে, আরও আছেন কে দেখি রংপুর থেকে, আমাদের আরফিনা আক্তার শীত আছেন আমাদের সঙ্গে, শীত তো চলেই এলো, এই যে আমাদের শীত চলে আসছে। আচ্ছা ফোন না থাকার কারণে এসএমএস দিতে পারিনি, আপনার পুরাতন বন্ধুকে কি ব্যান্ড পার্টি দিয়ে স্বাগত জানানো যাবে? মা মেয়ে শুনছে, আপনার মাকে আমার সালাম এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই আয়োজনে আসলে ব্যান্ড পার্টি বাজানো হয় না, ওইটা হচ্ছে আপনার চক্কর বক্কর বাচ্চিতে, যেটা রবিবারে হয় ঢাকাইয়া ভাষায়, সেখানে আপনি পাবেন। তবে এমনি অনেক অনেক বেশি পরিমাণ খুশি যে আমার, আপনি এবং আপনার আম্মু, আপনারা দুজন আমাকে শুনছেন, তো দুজনের জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক ধন্যবাদ দুজনকে। তবে গানটা আমি ডেডিকেট করতে পারি আমার সকল বন্ধুকে যারা এই মুহূর্তে আমাকে শুনছেন। আচ্ছা তৌহিদুলের কথা একটু পড়ে নিই, আমাদের এই বন্ধু বনশ্রী থেকে আছেন একদম প্রথম থেকেই, কেমন আছেন? সবাইকে জানাই ঢাকা মেট্রোতে স্বাগতম, আছি উস্তাদ পুরোটা সময় জুড়ে, থ্যাংক ইউ। আমাদের তৌহিদুলকে আমি সবসময় পাই। এনিওয়ে আমি গানে চলে যাব, কুমার বিশ্বজিতের সেই বিখ্যাত গান তুমি রোজ বিকেলে, শুনতে থাকুন সঙ্গেই থাকুন ঢাকা এফএম 90.4।

কোনো উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শুভ সন্ধ্যা আমার সকল শ্রোতাদেরকে। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, এবং সিফাত আপনার সঙ্গে আছি এই সন্ধ্যায় আপনার সঙ্গে আমাদের ঢাকা মেট্রো 9040 নিয়ে। রাত 8টা পর্যন্ত কিন্তু আমাদের এই আড্ডাবাজি চলতে থাকবে, তো অবশ্যই আপনার কথাবার্তাগুলো আপনি অবশ্যই শেয়ার করতে পারেন আমার সঙ্গে। নম্বরটি তো বলেই দিয়েছি, আরও একবার বলে দিই, 01841904904, এটা হচ্ছে নম্বর। এবং আজকের যে ধাঁধাটিও খুব সহজ। ধাঁধাটি হচ্ছে, মুখ নেই তবু কথা বলে, প্রাণ নেই তবু গান গায়, জিনিসটা কি? মুখ নেই তবু কথা বলে, প্রাণ নেই তবু গান গায়, জিনিসটা কি? এটাই আমাকে পাঠাতে বলেছি, আপনি পাঠাতে পারেন অবশ্যই আমাকে আপনার যে উত্তরটি আছে সেখানে। একটা আচ্ছা সিনেমা নিয়ে একটু পরে কথা বলি, সিনেমা না সিরিজ। আচ্ছা রাবেয়া মুমু আছেন, অনেকদিন পর আসলাম এক্সামের জন্য, শুনতে পারিনি। হ্যাঁ রাবেয়া মুমুকে অনেকদিন পরে দেখলাম। আচ্ছা আমাদের লাস্ট লোকেশন চলে এসেছেন আমাদের সঙ্গে, রাবেয়া বর্ষী আমাদের বান্ধবী যুক্ত হয়েছেন। মুখ না থাকলে, প্রাণ না থাকলে সে তো নিজে নিজে গান গাইতে পারবে না, আবার কথাও বলতে পারবে না, তাই না বন্ধু? এক্স্যাক্টলি, এটাই তো ধাঁধা। তাহলে এটা কি? আচ্ছা মনিরা ইসলাম লিখেছেন, আচ্ছা আমাদের বান্ধবী কিন্তু নিয়মিত যুক্ত হচ্ছেন, এর জন্য বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা সিরাজ ভাইয়া, আমাকে সবাই কপি করছে, সবার আগে আমি উত্তর দিয়েছিলাম, এই তো এখন আমি কি করব বলেন, যে যদি কপি করেও থাকে, এটা যার যার একটা বিষয় যে কপি করবে কিনা। তো আপনি SMS করে দিতে পারতেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিতে পারতেন। আমাদের সোহেল মাসুদ যুক্ত হয়েছেন লালমাটিয়া থেকে, শুভ অপরাহ্ন উত্তর দিয়েছেন একটা, ওকে। আমাদের সঙ্গে আরো আছেন খায়রুল কবির, ওকে। সো এখানে আরো যারা যারা আছেন আমি তাদের কথাবার্তাগুলো একটু পড়বো একটু একটু করে। আমাদের সঙ্গে আছেন হচ্ছে এটাকে আমাদের বন্ধু নিশির কথা আমরা পড়েছি, রাবিয়া আমাদের বান্ধবী হোয়াটসঅ্যাপেও যুক্ত হয়েছেন রাজশাহী থেকে। তিনি লিখেছেন, হ্যালো মঙ্গলবারের আমার মিষ্টি বন্ধুজি, কেমন আছো গো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি বান্ধবী, শুভ বিকাল, ডোন্ট ওয়ারি, তোমার বান্ধবীও চলে আসছে। হ্যাঁ এখন আমি আর কোনো চিন্তা করছি না, বান্ধবী যেহেতু চলে আসছে। ভাইয়া জি, আচ্ছা এটা হচ্ছে আমাদের কোন বন্ধু? বন্ধুর নাম নেই, নাম দিতে হবে না, ও নাম হচ্ছে মুয়াজ। মুয়াজ, বাহ সুন্দর নাম মুয়াজ, ওকে। আরও আছেন আমাদের সঙ্গে, ভাই সকাল থেকে রাত 8টা পর্যন্ত খুব গরম লাগে, তারপর থেকে ঠান্ডা ঠান্ডা লাগে, মাঝরাতে একটু বেশি ঠান্ডা লাগে বুঝলা, আস্তে আস্তে শীত আসছে, তমা ফ্রম সি। হ্যাঁ এটাও একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে আমার মানে বিভিন্ন বন্ধু বিভিন্ন শহর বিভিন্ন অঞ্চল থেকে বলেন কথা, তো তাদের অবস্থা কি, অঞ্চলের অবস্থা কি? যেমন ঢাকায় শীত আসছে এটা বোঝা যাচ্ছে যে শীত মোটামুটি আসছে, কিন্তু শীতের যে তীব্রতা অথবা যে একটা যে হু হু হু এইভাবে যে কাপাকাপির যে বিষয়টা, এটা এখনো পাইনি। হ্যাঁ এটা হয়তো বা পাবো। ভাইয়া রংপুর থেকে মাহফুজা শুনছি, অনেকদিন থেকে শুনি, SMS করা হয় না, আজ ফার্স্ট SMS করলাম, এটা আমার আব্বুর নাম্বার, ওকে। আমার নাম্বারটা 90.4 এ ব্লক করে দিয়েছে তাই SMS যায় না। ব্লক হলো কিভাবে? আচ্ছা আমার ছোট ভাই ফোন দিয়েছিল কি এই অপরাধে, আচ্ছা তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই এটা দেখব আপনার এই ব্যাপারটি। আরও বেশ কিছু বন্ধু, এই জন্য আমি আসলে বারবার বলতে থাকি যে বন্ধুরা বারবার এটাতে কল দিলে আপনাদের নাম্বারটা ব্লক হয়ে যেতে পারে, বাট তারপরও উইল ট্রাই। শিবু ভাইয়া শুনছি তোমাকে, আমি সোনিয়া রংপুর থেকে চেষ্টা করব পুরোটা সময় থাকার, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ সোনিয়া। আছেন আমাদের সঙ্গে, আমি কখনো, আচ্ছা এটা হচ্ছে আমাদের জুলি কেরানীগঞ্জ থেকে, ভাইয়া উত্তর হলো এটা, ওকে। আমাদের জুলি একটা উত্তর দিয়েছেন, শিবাদ ভাই অনেকদিন থেকে ওষুধ খুঁজতেছি তবু মানে খাচ্ছি, সম্ভবত কমে না, জানি না আর কতদিন জ্বর থাকে। সানিম, সানিম অনেকদিন যদি জ্বর থাকে আপনি একটা ভালো ডাক্তার দেখাতে হবে, অনেকদিন তো জ্বর থাকার কথা না, তাই না? তো জ্বরটা কেন যাচ্ছে না সেটা আপনার যে কোনো রোগেরই কিন্তু একটা উপসর্গ হচ্ছে জ্বর, তো সেই ক্ষেত্রে আপনার আমার মনে হয় যে আরেকটু টেস্ট করে বা ডক্টরের ভালো ডক্টরের সঙ্গে কথা বলে একটু দেখা উচিত, ঠিক আছে? প্রথম দিকেই যদি আপনি যদি কোনো সমস্যাও হয় সেটা যদি প্রথম থেকেই মোটামুটি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু সেটা সমাধানযোগ্য। আর আমরা অনেক সময় অনেক লেট করে যাই, এটা আমাদের গাফলতির কারণে না, অনেক সময় সময়ের উপর বেস করি, সো তখন দেখা গেছে যে দেরি হয়ে যায়, নয়তো একটু ট্রিটমেন্টটা একটু জটিল হয়ে যায়, ঠিক আছে? তো আপনার টেনশন নেওয়ার কোনো কিছু নেই, আপনি বরং ডাক্তারের সঙ্গে একটু শরণাপন্ন হন যে আমার জ্বরটা তো যাচ্ছে না, আমার জ্বরটা একটা দীর্ঘ সময় ধরে থাকছে, এটার কারণটা কি, ঠিক আছে? মুইদ লিখেছেন রংপুর থেকে, ধাঁধার সমাধান, তারপরে তো একটা উত্তর দিয়েছেন, ওকে থ্যাংক ইউ। আছেন আমাদের সঙ্গে মিনহু ভাইয়া, আমি চট্টগ্রাম থেকে সাউদা বলছি, ধাঁধার উত্তর, আচ্ছা তিনি একটা উত্তর দিয়েছেন, সাউদা আপনাকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। আছেন আমাদের সঙ্গে সাইদুল ইসলাম সোহাগ, সিবাদ ভাইয়া এই মাত্র জয়েন করলাম, আর জয়েন করা মাত্রই আপনাকে শুনতে পেলাম, শুভ বিকাল শুভ সন্ধ্যা। সিবাদ ভাইয়া কি কোনো ধাঁধা দিয়েছেন নাকি, তো কি ধাঁধাটা দিয়েছেন আরেকবার বলেন তো দেখি আমি পারি কিনা। একদম সহজ ধাঁধা, মানে বলার সাথে সাথে আপনি পেরে যাবেন, সেটা হচ্ছে মুখ নেই তবু কথা বলে, প্রাণ নেই তবু গান গায়, জিনিসটা কি?
এটাই জানাবেন আমাকে। আমি চলে যাচ্ছি গানে, রেহান রাসুল অ্যান্ড অবন্তী সিথির কণ্ঠে রূপকথার জগতে। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন।

0: টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040। Let's talk more music. Hot, hot music.
1: দেখতে দেখতে একটি ঘন্টা পার হয়ে গেল, এখনো কিন্তু ধাঁধা ওইটাই রয়েছে। মানে মুখ নেই তবু কথা বলে, প্রাণ নেই তবু গান গায়, জিনিসটা কি? যাই হোক, নতুন ঘন্টায় আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এই ধাঁধার উত্তরটা আপনি কিন্তু আমাকে SMS কমেন্ট অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারেন। আপনার বন্ধু উত্তরটা জানিয়ে দিবে, মানে সিফাত আছি যেহেতু, সাতটা বাজে জানাবো, মানে আর একটা ঘন্টা আছে আপনার কাছে এই ঘন্টাটা। আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে অথবা SMS অথবা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনার উত্তরটি জানাতে পারেন, কোনো সমস্যা নেই। একটা সিরিজ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে সিরিজটার নাম হচ্ছে শ্যাডো অ্যান্ড বোন। সো এই সিরিজটা আমি দেখা শুরু করেছি এবং ফার্স্ট সিজন দেখা শেষ, দুইটা সিজন এটার। সো নেটফ্লিক্সের একটা সিরিজ, একটু ফ্যান্টাসি, একটু না পুরাটাই ফ্যান্টাসি টাইপের, এবং ভালো লেগেছে আর কি। তো আমি জানি না সেকেন্ড সিজনে কি হবে, বাট অ্যাট্রাকটিভ আর কি। একটা আছে না, যেটা মানে একটা ঘোর থেকে যায় অথবা আপনার কাছে দেখার একটা আগ্রহ জাগবে যে পরেরটা কি হচ্ছে, পরেরটা কি হচ্ছে। এরকম লাইক স্ট্রেঞ্জার থিংস যেরকম ছিল, গেম অফ থ্রোনস অর এরকম সিরিজ যেগুলো থেকে আর্তুরুল, তো অনেকটা এরকম। তো আমার অনেক অনেক বন্ধুরা বলে থাকেন যে ভাইয়া কোনটা দেখা যায়, কি দেখবো, সাজেস্ট করো এটা সেটা। তো বললাম যে এইটা আপনারা শুরু করতে পারেন বা দেখতে পারেন। সিরিজটার নাম হচ্ছে শ্যাডো অ্যান্ড বোন, তো এটা আপনি নেটফ্লিক্সে পেয়ে যাবেন, দেখতে পারেন। IMDb রেটিং হচ্ছে 7.5।

মানে খারাপ না, বেশ ভালোই, তো দেখতে পারেন অবশ্যই। আর এদিকে আমি আমার বন্ধুদের কথাবার্তাগুলো একটু দেখিনি, তারা কে কি লিখেছেন। আমাদেরকে লিখেছেন হচ্ছে আসসালামু আলাইকুম সিফাত ভাই, শুভ সন্ধ্যা, আমাদের জুয়েল মালয়েশিয়া থেকে ইন্টারন্যাশনাল বন্ধু, সাথে আছি, থাকবো পুরোটা সময়। দাদার উত্তর, আচ্ছা তিনি একটা উত্তর দিয়েছেন। অর্চনা রায়, আমাদের অর্চনা রায় যুক্ত হয়ে গেছেন লালমনিরহাট থেকে, কেমন আছো ভাই? অর্চনা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আপনার কি অবস্থা বলেন, আপনার সমস্যা কতটুকু সমাধান হলো সেটা একটু জানাবেন। চিন্তা হয় না, আমাদের বন্ধু যদি কোনো সমস্যায় থাকে সেটা নিয়ে তো একটু চিন্তা হবেই, তাই না? সো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে পারেন, আপনি যেহেতু হোয়াটসঅ্যাপে আছেন সো অবশ্যই জানাবেন। আচ্ছা, এখানে আছেন আমাদের আরও যে যে বন্ধু এসএমএস এর মাধ্যমে আমাদের সঙ্গে আছেন, হালিমা রংপুর থেকে, হাই ভাই কেমন আছো? ভাই আমাদের এখানে রাতে ঠান্ডা দিনে গরম, ওয়েদার গরম ঠান্ডা মিলে চলছে। হ্যাঁ, এটাই কিন্তু রিস্কি, এই যে সকালবেলা গরম আবার হঠাৎ করে ঠান্ডা আবার হঠাৎ করে গরম, তো এটা একটু আমাদের শরীরের সাথে ম্যাচ করতে একটু সময় লাগবে আর কি। আচ্ছা, আছেন আলামিন, তিনি লিখেছেন ঢাকা ওয়াসা থেকে বলছি, আপনি যে ধাঁধা করেছেন তার উত্তর হচ্ছে, আচ্ছা তিনি একটা উত্তর দিয়েছেন, আলামিন আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। ইউসুফ শিকদার আমাদের সঙ্গে আছেন, লিখেছেন হচ্ছে ভাই আমার উপর খুব রাগ ভাইয়া সরি, কিন্তু আমি তো বুঝলাম না ভাই কোনটার রাগ, কে রাগ? আচ্ছা তিনি লিখেছেন রঙিন ঢাকা থেকে, আপনাকে চিনি, যাবো কিভাবে ভাই, খারাপ লাগলো আসি ভাই, বুঝি নাই। মানে ইউসুফ শিকদার আপনার উপর রাগ হবো কেন, এটাই তো বুঝলাম না। অবশ্যই রাগ না, আপনি কার থেকে শুনেছেন আমি জানি না, আর আমি আমার কোনো বন্ধুর উপরেই রাগ না, রাগ হবো কেন, রাগ হলে আমি কাদের সাথে কথা বলবো, তাই না? সো আপনি ইউসুফ জানাবেন আসলে কেন এরকম মনে হলো, আমাকে অবশ্যই জানাবেন এসএমএস এর মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যেটাই হোক, ঠিক আছে? এখন একটা গানে চলে যাই, তানজিব সরোয়ারের গান ডুবে ডুবে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, না ডুবে ডুবে শুনবেন, এমনি ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে, আপনি বরং মানে যেভাবেই আছেন এইভাবেই শুনতে থাকেন, তানজিব সরোয়ার না হয় একটু ডুবে ডুবে গানটা গেয়ে ফেলুক, ঠিক আছে? সঙ্গে থাকুন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Metro 9040.

চলছে আড্ডা, চলছে গান, আর মানে সবার মনে ফুরফুরা খুব প্রাণ, কারণ শীতের সময় আসছে এবং আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষের আসলে শীতের সময়টা খুব পছন্দ। তবে গরম থেকে শীতের যে মানে এই একদিক থেকে আরেক দিকে যে চলে যাওয়া, এই সময়টা একটু রিস্কি, কারণ এই সময়ের ভিতরে আমাদের আসলে নিজেকে খাপ খাওয়াতে একটু সময় লাগে, তো আমরা অনেকেই হচ্ছে অসুস্থ হয়ে যাই। খেলাধুলার কথা যদি এই মুহূর্তে একটু বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে আফগানিস্তানের সংগ্রহ হচ্ছে অলরেডি অবশ্য খেলা, আফগানিস্তানের সংগ্রহ হচ্ছে 311, 7 উইকেট হারিয়ে, তো এটা ফাইনালি কোথায় যাবে দেখা যাক। তাদের আরো 168 রান প্রয়োজন এই সিরিজ বা মানে টেস্ট ইনিংস জেতার জন্য, তো দেখা যাক কি হয়। আমাদের বাংলাদেশ ক্রিকেট টাইগার্সরাও কিছু করবে না, 3টা উইকেট যেহেতু হাতে আছে তো যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এনিওয়ে, এর মধ্যে যারা যারা আছেন তাদের কথাবার্তা পড়ার আগে আমি একটু আজকের ধাঁধাটা বলতে চাই, সেটা হচ্ছে মুখ নেই তবু কথা বলে, প্রাণ নেই তবু গান গায়, জিনিসটা কি? তো আমাদের একজন বন্ধু আমাদের মনিরা ইসলাম লিখেছেন, এর উত্তর তো 3-4টা হয়, তাহলে 3-4টাই দিবেন খুব কনফিডেন্টলি যে ভাইয়া এটা হয় এটা হয় এটা হয় এটা হয়। সুলতান আলম সোহাগ আছেন, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকেই ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে আছেন হচ্ছে আচ্ছা আমাদের অর্চনা রায়ের সঙ্গেও কথা হচ্ছে আমাদের মানে হোয়াটসঅ্যাপে, তো যেটা বুঝলাম যে সেটা হচ্ছে তিনি এখনও প্রবলেম ফেস করছেন, এবং অর্চনা রায়ের এই কথার জের ধরেই আমি আসলে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সবার জীবনেই আসলে এরকম একটা সময় আসে, একটু উত্থান পতন আসলে সবসময় থাকে। যেমন ধরেন কখনো আপনি অনেক হ্যাপি থাকবেন, কখনো এমন এমন কিছু ঝড় চলে আসবে আপনার জীবনে, আপনার কাছে মনে হবে যে এটা মনে হয় আমি আসলে পার করতে পারবো না, এটা মনে হয় আমারকে শেষ করে দিবে, কিন্তু এই চিন্তাটাই করবেন না, এই চিন্তাটাই আপনাকে শেষ করবে, বরং আপনি যদি স্ট্রংলি সেটাকে ফেস করেন দেখবেন যে অনেক ভালো একটা সময় হঠাৎ করে চলে আসবে আপনার জীবনে। অনেকটা শীতের সময় দেখবেন যে আমরা সবাই সূর্যের আশায় বসে থাকি, যে সূর্যকে নিয়ে গরমকালে এত কথা হয়, তো শীতের সময় দেখবেন হঠাৎ করে একদিনই কুয়াশার মধ্যে কিন্তু সূর্য চলে আসে যতই ঠান্ডা পড়ুক না কেন। সো এরকমই বিষয়টা। যাই হোক, এখানে হচ্ছে আমাদের আরো যে বন্ধুরা আছেন তাদের কথাবার্তাগুলো একটু পড়বো। আমাদের অঙ্কুর যুক্ত হয়ে গেছেন, অঙ্কুর কি লিখেছেন দেখি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে যুক্ত হলাম, আপনাকে শুনছি খুব ভালো লাগছে, আছি পুরো সময় জুড়ে ঢাকা এফএম এর সাথে। ভাই আজকে ধাঁধার উত্তর হলো, আচ্ছা তিনি একটা উত্তর দিয়েছেন, ওকেই ধন্যবাদ আপনাকে। আইসা পড়েছি যদিও আসা ঠিক হয়নি, কারণ গত রবিবার আপনি যা করলেন আমার ছোট কি আবদারটুকু রাখলেন না, তবু এসেছি কারণ ভালো বেসেছে। এটা হচ্ছে আমাদের জাহারা, আচ্ছা থাকবো তোমার পাশে আজীবন তোমার সাথে, তোমার কি অসংখ্য বন্ধুর ভিড়ে যাবো না তোমায় ছেড়ে, জাহারা ফ্রম সিলেট। আচ্ছা এটা লিখেছিলেন, লিখে আবার এটাকে স্ক্রিনশট দিয়ে পাঠানো দেবে, আপনার লিখতে কষ্ট হয় একটু বলবেন। আমাদের অবসান যুক্ত হয়ে গেছেন, মিরপুর থেকে আছেন তিনি, আচ্ছা আমার মামা অসুস্থ, আগামীকাল হার্টের বাইপাস অপারেশন হবে, ব্লাড লাগবে 10 ব্যাগ AB+, আচ্ছা এগুলো কালেক্ট করছি, একটু পর শান্তিনগর যাব হোয়াইট ব্লাড আনতে, দোয়া করবেন। অবশ্যই অনেক অনেক দোয়া রইল, অবসান আসলে তার ব্যস্ত সময়ের মধ্যে আরও ব্যস্ত হয়ে গেছেন, তবে অবশ্যই আমরা দোয়া করি যে আপনার মামা সুস্থ হয়ে যাক, এবং আপনি যেই এই কাজের জন্য যে দৌড়াচ্ছেন আপনি এটাতে মানে মানে খুব কোনো প্যারা ছাড়া আর কি, বা কোনো ধরেন খুব বেশি পরিমাণ ঝুট ঝামেলা ছাড়া আপনি যেন কাজটা করতে পারেন, আমরা এটা দোয়া করি। তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে আমরা উত্তরটাও রাখছি, ধন্যবাদ আপনাকে বন্ধু অবসান। জান্নাত আছেন আমাদের সঙ্গে, ধন্যবাদ তোমাকে লাল সারে পরিয়া কন্যা গানটা দেওয়ার জন্য, তুমি কি আমাকে একটা গান শোনাবা? গানটা হলো কান্দে রে কান্দে কন্যা নদীর কিনারায়, আমি আসলে এই গানটা শুনি নাই আমার মনে হয়। আচ্ছা এখানে আছেন হচ্ছে ধাঁধাটার উত্তর হবে ভাইয়া এটা, এবং তিনি বলেছেন রাশি, এটা আমাদের রাশি লিখেছেন, হা হা হা আনসারটা 100% এই কনফিডেন্ট বন্ধু আমাদের। ওকে সিবাদ ভাইয়া আপনার নাম কি? আমার নাম, কঠিন প্রশ্ন, আমার নাম ভুলে গেছি। এনিওয়ে ঢাকা ফার্ম থেকে আমাদের বন্ধু মাইনুল স্বাগত জানাচ্ছি আপনাকে। আচ্ছা এখানে লিখছেন, গতকাল রাতে আমার সেই ফেভারিট রাংদে মুভিটা আবার দেখলাম, কেন জানি এটা বারবার দেখতে ইচ্ছা করে, মাম্পি। এরকম হয় জীবনে কিছু কিছু সিনেমা থেকে যেগুলো আসলে বারবার দেখলেও মনে হয় যে না আরো দেখি, মানে খারাপ লাগে না আর কি। তো মুভিটা দেখে কি বুঝলে? আচ্ছা মানে আমি স্টোরি ভুলে গেছি। আরো লিখেছেন সিয়াদ ভাইয়া, গো হবে এয়ারফোন মাম্পি, আচ্ছা বলেছি আনসার হবে, আচ্ছা আনসার বলেছেন, আচ্ছা আনসারটা বলেছেন আপনি, ওকে ধন্যবাদ আপনাকে। আর আমার যেমন পছন্দের মুভির মধ্যে যেমন হঠাৎ বৃষ্টি আমার কাছে খুব ভালো লাগে, তারপরে হচ্ছে আমি যদি বলি লাইফ অফ পাই, এটা আমার কাছে সবসময় ভালো লাগে, হিরোক রাজার দেশে সত্যজিৎ রায়ের সেই অনবদ্য একটা মানে সৃষ্টি, গোপী গায়েন বাঘা বাইন, তো এই সিনেমাগুলো সবসময় আমার কাছে ভালো লাগে, আমার কাছে মনে হয় যে। তারপর আরেকটা ছিল জিতের প্রথম দিকে যে সিনেমাগুলো ছিল ওপার বাংলার, সেটা হচ্ছে সঙ্গী সাথী, দুইটা মনে ছিল সিনেমা, তো এই দুইটা সিনেমা আমার কাছে খুব ভালো লাগতো। বলিউডের মধ্যে করিব করিব সিঙ্গেল, এটাও খুব ভালো লাগে আমার, আরও অনেক আছে আসলে, লিস্টটা অনেক বড়। থ্রি ইডিয়েটস, এটা তো আমার মোস্ট ফেভারিট, মুন্না ভাই MBBS,
তো এই সিনেমাগুলো হচ্ছে মানে অসাধারণ সিনেমা, মানে যত দেখবেন আপনি শিক্ষণীয় ব্যাপারও আছে এখানে। আচ্ছা কাউসার আছেন আমাদের সঙ্গে রংপুর থেকে, কাউসারা রংপুর থেকে তিনি একটা উত্তর দিয়েছেন, ভুল নাকি ঠিক বলিও, হ্যাঁ ভুল নাকি ঠিক এটা বলবো তবে পরবর্তী ঘন্টার একেবারে প্রথমে। নিশি আছেন, ভাইয়া তুমি কি আমার এসএমএস পড়েছো? ইয়াস নিশি, আপনার এসএমএস তো আমি পড়েছি মনে হয়, তারপরে দেখি একটু। না আপনি তো এইটা এইটাই তো পেলাম আমি, পাঁচটার আগে তিনটার পরপর আপনি কিছু এসএমএস করেছেন কিন্তু ওটা তো আমার শোতে না মনে হয়। আচ্ছা হাই সিবাদ ভাই, এটা হচ্ছে আমাদের তমা, তমা কি লিখেছেন? ভাই সকাল ভাই আপনার শীতের হুহু করার শব্দ কিন্তু জোস। ওকে, আর দাদার উত্তর হচ্ছে, তারপর তিনি উত্তর দিয়েছেন, তমা ধন্যবাদ আপনাকে। তবে এই মুহূর্তে আরেকটা গানে যাবো, গানে যাওয়ার আগে আরেকটা এসএমএস আমরা পড়ি। রংপুর থেকে আছেন অথই, শুভ সন্ধ্যা সিবাদ ভাই, আপনার কথা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ অথই, জেনে খুবই ভালো লাগলো এবং আমার এসএমএস পড়তে বা বন্ধুদের সঙ্গে কোনো তথ্য শেয়ার করতে খুব ভালো লাগে, তো আমি জানতেও খুব পছন্দ করি। যেমন এই যে আজকে এসে জিজ্ঞেস করলাম যে কোন কোন জায়গায় আসলে ঠান্ডা বা শীতের প্রকোপটা বেশি পড়েছে, উত্তর অঞ্চলে একটু বেশি পড়ার কথা, তারপর আমার বন্ধুরা জানাতে পারবেন আসলে যে কেমন কি অবস্থা সেটা আমাকে জানাতে পারেন। তবে এই মুহূর্তে মনটাকে একটু ঘুম পাড়াই, সেটা হচ্ছে হাবিবের গান মন ঘুমায় রে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Metro 9040.
1: Let's talk more music. Hot, hot music.
2: দ্বিতীয় ঘন্টায় শেষ দিকে আমরা, আর অল্প সময় আছে, তারপরে কিন্তু আমি জানিয়ে দিব আজকের দাদার সঠিক উত্তর কি। তবে এই মুহূর্তে আমি সঠিক, তারপরে ব্যাঠিক সব ধরনের উত্তরই পেয়েছি, সবগুলো উত্তর নিয়ে পরে আলাপ করব পরবর্তী ঘন্টায়। তবে এই মুহূর্তে সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে, এবং আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4। এবং যারা টিউন করে আছেন, যদি আপনার ফোনটি হয় অ্যান্ড্রয়েড বা আইফোন অথবা মানে স্মার্টফোন, আপনি কিন্তু চাইলে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন ঢাকা এফএম এর। সেক্ষেত্রে আপনার মানে আমাদের মানে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ঢাকা এফএম লিখলেই কিন্তু আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাচ্ছেন। এখানে আমার বন্ধুরা অনেক অনেক উত্তর দিচ্ছেন, ধন্যবাদ আমার সকল বন্ধুকে এত এত মাথা খাটানোর জন্য। এটার ভিতরে আমার কাছে সহজই মনে হয়েছে ধাঁধাটা, আমার বন্ধুদের কাছেও মনে হয়েছে মনে হয়, কারো কারো কাছে একটু কঠিন তো লাগবেই, এটাই স্বাভাবিক, সবাই পেরে গেলে তো আর হবে না। তো এখানে যারা যারা আছেন আমি দেখি একটু কিছু কথাবার্তা পড়ে ফেলি আমার বন্ধুদের। যেমন লিখেছেন হচ্ছে আরাফাত জাহান, আচ্ছা কোন নাম্বারে মেসেজ দিব, নাম্বারটা হচ্ছে 01841904904, আবারও বলছি 01841904904। শম্পা হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে অনেক অনেক ধন্যবাদ শম্পা হোসেন আপনাকে। এদিকে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আমাদের অঙ্কুর আমাকে ধন্যবাদ জানিয়েছেন তার কমেন্ট পড়ার জন্য। আর এদিকে আছেন কে, শিবু ভাইয়া আনসারটা জোরে পড়লেন কেন, কখন পড়লাম আনসার, আমার আনসার হয় নাই মাম্পি, আমি তো বুঝি নাই আপনি আনসার দিয়েছেন এটা মাম্পি, সমস্যা নেই আপনি উত্তর দেন না, দিতে থাকেন, বলে দিবেন যে আমার আনসার হচ্ছে, ওইটা স্পেলিং একটা মিস্টেক ছিল তো এজন্য পড়ে ফেলেছি আসলে। লিখেছেন হচ্ছে শান্তি ইসলাম নরসিংদী থেকে, শান্তি ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি বন্ধু। তাসমিনা আফসান আছেন আমাদের সঙ্গে, তিনি একটা উত্তর দিয়েছেন এবং তিনি খুব কনফিডেন্টলি উত্তরটা দিয়েছেন আমার কাছে যতটুকু মনে হচ্ছে, দেখা যাক কি হয়, আমরা কিছুক্ষণের মধ্যেই তো জানতে পারবো ব্যাপারটা যে ঘটনাটা কি। আর এদিকে হচ্ছে এই বন্ধু কি লিখেছে দেখি, ভাই আপনাকে শুনছিলাম আর পানি খাচ্ছিলাম, ও আচ্ছা তার আগে আরো লিখেছে আমাদের জাহারা, এটা জাহারা লিখেছে ভাইয়া আপনি বলেন পড়তে পড়তে আপনার জিব্বা আল জিব্বা ব্যথা হয়ে যায়, আর আমাদের যে লিখতে লিখতে হাত কোনোই কবজি সব ব্যথা হয়ে যায় জাহারা, বাহ সুন্দর সুন্দর এক্সপ্লেনেশন, আচ্ছা ভাইয়া আপনাকে শুনছিলাম আর পানি খাচ্ছিলাম, আপনার ধাঁধা শুনে মাত্রই ভীষণ খেতাম, এত সহজ ধাঁধা কেউ দেয়, কামন ব্রো একটু কঠিন যেন মাথা ঘামাতে পারি, ঘামান না মাথা ঘামান না, শীতের দিনে এমনিও মাথা ঘামবে না। আচ্ছা ভাইয়া জাভিদান হ্যাঁ কি সংটা কি শুনেছেন, মনে পড়ছে না এক্স্যাক্টলি, যাই হোক কিছু কিছু গান আছে আমার শিরোনামে মনে পড়ে না, শোনার পরে মনে পড়ে। আচ্ছা আমি কালকে ফার্স্ট শুনেছি, এত সুন্দর যে প্রেমে পড়ে গিয়েছি কমপক্ষে 7-8 বার শুনেছি, বাহ আপনার কেমন লাগে জানাবেন স্যার, আচ্ছা আমি শুনবো, যদি শুনে আমার কানে চলে আসে অবশ্যই জানাবো, কোনো সমস্যা নেই স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আচ্ছা আরও আছেন, আচ্ছা আমাদের মাম্পি উত্তর দিয়েছেন, ঠিক আছে আমরা উত্তরটা নিলাম, দেখা যাক এটা উত্তরটা হয়েছে কিনা। এখন আছেন আমাদের বন্ধু কি লিখেছেন, সিফাত ভাইয়া কেমন আছেন, আমার সাথে দাওয়াত নেন অ্যাকাউন্টিং সাবজেক্টের জাবেদা আর ম্যাথগুলো করার জন্য রংপুর থেকে মাহফুজা, আমাদের জাবেদা কিন্তু ভালোই লাগতো, হ্যাঁ মানে যেটা সহজগুলো আর কি, খুব কঠিনটা না, তো প্রথম দিকে যেগুলো শুরু হয় জাবেদা, তা আমি এটার সাথে মিলাই ফেলতাম, ওই যে একটা গান আছে না যে মোহাব্বত তো এক জাবেদা জিন্দেগি হ্যায়, তো আমি এটার সাথে না মিলাই ফেলতাম, অঙ্ক নিয়ে মনে গান করেছে এরকম একটা ব্যাপার। আর ওই গানটা অনেক বড় ছিল, 7 মিনিট না 9 মিনিটের গান ছিল, আনোয়ার সিনেমা থেকে এই একটা গান, বা এই সিনেমার বেশ কয়েকটা গান, আরেকটা আছে হচ্ছে মলা মেরে মলা মেরে, এই দুইটা গান আমার কাছে কখনো পুরনো মনে হয় না, আর মানে অনেকটা ওই যে পুরনো গানের মতো আর কি, যেমন বলি মুখে পুরনো গান কিন্তু কখনো পুরনো মনে হয় না, যেমন ওই যে আমি অবুঝের মতো কি করেছি, তারপরে কতদিন দেখিনি তোমায়, তো ওরকম মনে হয় যে মানে এটা মিথুন এটার মিউজিক কম্পোজিশন করেছিলেন আনোয়ার সিনেমার, তো একটা অনবদ্য সৃষ্টি ছিল এবং সেই গানগুলো এখনো খুবই ভালো লাগে। যারা আসলে ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল পছন্দ করেন তাদের নিঃসন্দেহে এটা পছন্দের তালিকায় থাকার কথা এই গানগুলো। আচ্ছা মলা মেরে মলা ওই গানটা গিয়েছিলেন রূপকুমার রাঠোর, এবং মানে এই সিনেমার আসলে সবগুলো গানই অনেক বেশি পরিমাণ সুইট ছিল আনোয়ার সিনেমার, এবং এটাতে অভিনয় করেছিলেন হচ্ছে মানিষা কাইরালের যে ভাই ওইটা ছিল, উনি ছিলেন আর কি নায়ক। ওকে অনেক কথা বলে ফেললাম, রংপুর থেকে আমাদের বন্ধু কি লিখেছেন দেখি, উম্মে কুলসুম হাবিবা ধাঁধার উত্তর হবে, আচ্ছা তিনি একটা উত্তর দিয়েছেন ওকেই। আর আছেন শিবু দাদা আজ আমার ভাগ্নি আমার আদর করে 2টা চকলেট দিল, বাহ পরে ও ঘুমায় যায় আর আমি ওই ফাঁকে ওর পড়ার টেবিলে বিস্কুট রেখে চুপ করে বাড়িতে চলে আসছি, এখন শুয়ে শুয়ে আপনাকে শুনছি, আর অদিতমারিতে সকালবেলায় খুব সুন্দর কুয়াশা পড়ে, এবং আপনার ধাঁধার উত্তর হচ্ছে এটা ওকে, জানি ভুল হবে তাও দিলাম আফরিন, তবে আফরিন আপনার যে স্মৃতির বা যেই মানে অ্যাক্টিভিটিজের কথা আপনি শেয়ার করলেন সেটা কিন্তু খুবই সুইট ছিল, যে আপনার ভাগ্নি আপনাকে চকলেট দিয়েছে এবং তিনি ঘুমিয়ে থাকার পরও আপনি তার জন্য একটা ছোট্ট একটা খুব কিউট গিফট রেখে এসেছেন, নিশ্চয়ই তিনি এই মুহূর্তে দেখে সেটা দেখে অনেক বেশি পরিমাণে হ্যাপি, অথবা তার মুখে একটা খুব সুইট একটা হাসি চলে আসছে। তো এই এই মোমেন্টগুলো কিন্তু সবসময় মনে থাকে, ঠিক আছে। ও যখন বড় হবে তখন বলবে যে না, আমার খালামুনি আমার জন্য এইটা রেখে যেত, ছোটবেলায় এইটা রেখে যেত, এটা সেটা। সো এই এই স্মৃতিগুলো জীবনে যতটা পারবেন পজিটিভ সুন্দর স্মৃতি তৈরি করার চেষ্টা করবেন, এটা আপনার সবসময় কাজে লাগবে সামনে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু গানে চলে যাই, যে গানটা শুনবো সেটা হচ্ছে ইয়ে টু কাম বাই বিটিএস। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো। কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করবো? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
2: এক নেশন এক স্টেশন। টাইম চেক, এখন সময় সন্ধ্যা 7টা।

0: মেট্রো 9040.
1: সময় হয়ে গেছে আজকের ধাঁধার সঠিক উত্তর জানানোর। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, যেখানে সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 আড্ডা নিয়ে। এবং আজকে একটা ধাঁধা দিয়েছিলাম, ধাঁধাটা হচ্ছে মুখ নেই তবু কথা বলে, প্রাণ নেই তবু গান গায়, জিনিসটা কি? তো সেটার উত্তরই আমার বন্ধুরা দিয়েছেন। তো সঠিক উত্তরটা আসলে কি হবে, কি হতে পারে উত্তর? সঠিক উত্তরটা হচ্ছে রেডিও বা স্পিকার। তো কংগ্রেচুলেশন আমার সেই সকল বন্ধুকে যারা যারা রেডিও বা স্পিকার লিখেছেন। তো সঠিক উত্তরটা কিন্তু এটাই হবে, কারণ রেডিও বা স্পিকারের তো নিজস্ব আসলে মানে কি বলে প্রাণ নেই, তারপরে কিন্তু আপনি গান শুনতে পারেন এই যে মাইকের মাধ্যমে, আপনার এয়ারফোনের মাধ্যমে, স্পিকারের মাধ্যমে। তো আমাদের বন্ধু মাম্পিও কিন্তু এটা নিয়ে খুব টেনশনে ছিলেন যে আসলে ভাই আমারটা কি হবে নাকি উত্তর। মাম্পি ইন এ সেন্স কিন্তু এটাও রাইট আনসার, কারণ হচ্ছে এয়ারফোনের মাধ্যমে, এয়ারফোনও কিন্তু একটা স্পিকার, ওটা হচ্ছে স্পিকারই থাকে, এই কারণে মানুষ শুনতে পারে। সো আপনারটাও রাইট হয়েছে। এবং একে একে আমি উত্তরগুলো পড়বো বা কথাগুলো পড়বো, সাথে সাথে বলেও দিব যে কোনটা রাইট কোনটা রং, ঠিক আছে? তো আমাকে যারা যারা লিখেছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ফেসবুকে আছেন বেশ কিছু বন্ধু, তারা কি লিখেছেন দেখি। আচ্ছা, আরাফাত জাহান তিনি লিখেছেন, আচ্ছা আরাফাত জাহান তো আমরা বলেছি। শম্পা হোসেন তিনি লিখেছিলেন রেডু মানে রেডিও, ইয়েস ইউ আর রাইট। আর আছেন আমাদের সঙ্গে সুলতান সোহাগ লিখেছিলেন মোবাইল না বন্ধু হয় নাই। যারা যারা রেডিও লিখেছিলেন তাদের উত্তর কিন্তু হয়ে গেছে অলরেডি, তো অভিনন্দন আরও একবার। এবং যারা চেষ্টা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এদিকে আছেন আমাদের বন্ধু, ভাইয়া কেমন আছো? আচ্ছা আমি আপনাকে বারবার, আচ্ছা আমাদের বন্ধুর নাম হচ্ছে মুয়াজ, যতবার লিখবেন নামটা লিখে দেবেন। হ্যাঁ মুয়াজ, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। মুয়াজ কিন্তু এতক্ষণ অনেক কথা লিখেছে, তারপর লাস্টে লিখেছে কেমন আছি। আচ্ছা এখানে হচ্ছে আমাদের বন্ধু, এটা কে? আমাদের জাহারা। এটা কি জাহারার ক্রিয়েশন? ভাইয়া আমার ক্রাফট কেমন হয়েছে তার? বাহ খুবই সুন্দর, খুবই সুন্দর জাহারা, দেখতে খুবই ভালো লাগছে। সো আপনার এই আসলে গুণটা আছে, তো এটাকে আরও ঝালাই করবেন, মানে সময় সময় এটা আরও ডেভেলপ হতে থাকবে এবং এমনি অনেক সুন্দর হয়েছে। এবং সাথে আরও আছে হচ্ছে কি, এক গাথা সূর্যমুখী ফুলের শুভেচ্ছা, যদিও রিয়েল না জাহারা। আচ্ছা আমি মনে মনে রিয়েল ধরে নিলাম, ঠিক আছে ধন্যবাদ। সন্ধ্যাবেলা সূর্যমুখী ফুলের শুভেচ্ছা পেলাম জাহারা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আছেন আমাদের সঙ্গে শুভ সন্ধ্যা, খুব ভালো লাগছে প্রোগ্রাম, ধন্যবাদ তোমার, তোমাকে। উত্তরটা কি মানে রেডিও হবে? রায়হান সৈয়দ একদম রাইট আনসার। রায়হান উল্টা তো প্রশ্ন করেছেন, প্রশ্ন করলে তো হবে না, ডিরেক্ট বলতে হবে যে রেডিও অথবা স্পিকার অথবা ইয়ারফোন, ঠিক আছে? যাই হোক এখন তার বলে লাভ নেই, এখন তো শেষই। আর এসএমএস এ দেখি কি লিখেছেন, আমার খুব ভালো ফ্রেন্ড আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবে, আমি আপাতত এমন কিছু ভাবি না, বললে মেবি মন খারাপ করবে। সিফু তুমি বলো কি করব। তিনি যেহেতু আপনাকে বেস্ট ফ্রেন্ড ভাবে, তার মানে তো এই না যেন আপনারও বেস্ট ফ্রেন্ড ভাবতে হবে, কিন্তু তিনি যেহেতু বেস্ট ফ্রেন্ড ভেবে আপনার যদি তার সঙ্গটা ভালো লাগে, তার কথাবার্তা যদি আপনি খুব বোর না হন অথবা তিনি যদি অপ্রাসঙ্গিক কথা না বলেন, তাহলে তাকে ইন্সপায়ার করবেন। শুধু ফ্রেন্ড হিসেবে না, তো যে কোনো মানুষের যদি আপনার কাছে কথা দিয়ে বা আপনার সাজেশন অনুযায়ী যদি কিছু করতে চায়, সেটা যদি আপনার ক্ষমতা থাকে, সাধ্যের মধ্যে থাকে, সামর্থ্যের মধ্যে থাকে, অবশ্যই সেটা করবেন। তবে দেখেন তার সঙ্গে কথাবার্তা বলেন, বেস্ট ফ্রেন্ড বা ফ্রেন্ড এটা তো ধাম করে হয়ে যায় না, এটা আস্তে আস্তে হয়ে যায়। তার কাছে আপনাকে এরকম মনে হয়েছে, দ্যাটস ওয়াই আপনাকে বেস্ট ফ্রেন্ড বানিয়েছে, হয়তো আপনারও মনে হতে পারে সামনে কথা বলতে বলতে। আচ্ছা এখানে আছেন, হ্যালো স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এর সিলেট থেকে অন্তরা, কেমন আছেন? আমি ভালো আছি। আজকের ধাঁধা কি বলেন দেখি, উত্তরটা দিতে পারি কিনা। আজকের মেসেজ দেখাটা হয়েছে বাদাম বাদাম ভাজা, বাদাম খাচ্ছি, বাদাম খাবেন? বাদাম পাঠাবো, বাদাম বাদাম কিন্তু আমার খুব পছন্দের। আচ্ছা আছেন আমাদের সঙ্গে জুয়াইরিয়া চট্টগ্রাম থেকে, তিনি উত্তর দিয়েছিলেন রেডিও, একেবারে রাইট আনসার। ভাইয়া এটা হবে মোবাইল ফোন, না উত্তর হয় নাই। আর আমি রংপুর থেকে ফারজান, আমি মোবাইল ফোনের কাজ শুধুমাত্র কিন্তু কথা বলা বা ই করা না, মোবাইল ফোনের কাজ হচ্ছে ফোনে মানে ফোন করা, এসএমএস করা, এটা করা। বাট ডিরেক্টলি যদি আমরা বলি তাহলে বলতে হয় যে রেডিও অথবা স্পিকার, এটা একদম সরাসরি আমাদের কাছে কিন্তু গান বা কথা পৌঁছে দেয়। আচ্ছা হাই ভাইয়া, আমি রাইসা, আমি গাজীপুর থেকে, ধাঁধার উত্তরটা হচ্ছে মোবাইল, না হয় নাই। জন্ম থেকে প্রায় 15 বছর নাটোরে আছি, কিন্তু নাটোরের আঞ্চলিক ভাষা কি সেটাই জানি না, মাত্র 2 বছরের জন্য রংপুরে ছিলাম, রংপুরের আঞ্চলিক ভাষা সবসময় সব জায়গায় ব্যবহার করি, সুথি সুন্না হৃদ নাটোর থেকে। হতে পারে নাটোরের ভাষাটা আপনার কাছে, আঞ্চলিক ভাষাটা আপনার কাছে কঠিন মনে হয়, বা আপনি কখনো সেটাকে অ্যাবজর্ব করতে চান নাই, এটাও হতে পারে। আমাদের যেমন আমি ঢাকাই ভাষা শো করি, তো ঢাকাইয়া সবাই যে ঢাকাইয়া ভাষায় কুর্টি ভাষা বলতে পারে বা ঢাকাইয়া কুর্টি ভাষায় মানে কথা বলে, বিষয়টা তো এরকম না, সেটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। হ্যালো সিওয়াদ ভাই কেমন আছেন? আমি সিলেট থেকে সৌমিত্র, ধাঁধার উত্তর হবে রেডিও, একেবারে সঠিক উত্তর। আমাদের অমৃত বসু কিন্তু একদম প্রথমে সঠিক উত্তর দিয়েছিলেন। আচ্ছা, রংপুর থেকে মুত্তারিনা ইসলাম সুমন আছেন, আরো আছেন আমাদের সঙ্গে, আছে কিলি আছেন, বিআই মশাই, ধাঁধাটা খুবই কঠিন, তাই একটা উত্তর পেয়েছি, তবে শিওর না উত্তর মোবাইল ফোন হতে পারে। না সীমা, উত্তরটা হয় নাই, আর অনেক কঠিন না, অনেক সহজ ছিল, দেখেন না ম্যাক্সিমাম মানুষই তো পেরেছে। আচ্ছা, আলামিন লিখেছেন ঢাকা ওয়াসা থেকে, ওয়াসা কদমতলি, মিস্টেক হয়েছে থেকে বলছি, আপনি যে ধাঁধা করেছেন তার উত্তর হচ্ছে এফএম রেডিও, এফএম রেডিও না মানে রেডিও বললেই হয়, ঠিক আছে, সো উত্তর হয়েছে। আচ্ছা ভাইয়া, তোমার শিহরণ গানটা শোনাবে প্লিজ, আজকে না কার জানি একটা গান কাভার ট্র্যাক একটু করলাম তো করতে, যে আপাতত না শুনে এক দরুর উপরে আছে আর কি। আচ্ছা ভাইয়া, আমাকে মনে আছে, নাম না জানলে কীভাবে মনে থাকবে। আচ্ছা, শীতে কাঁপতে কাঁপতে বলবে উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, আর ধাঁধার উত্তর রেডিও, এটাই আনসার, এটাই আনসার, না হলো এটাই আনসার, কারণ আমি বলেছি এটা আনসার। আর প্রীতম হাসানের খোকা গানটা দেন, এটা প্লে সাজান, রিকোয়েস্টে গান প্লে করতে পারছি না দুঃখিত বন্ধু, তবে আপনার উত্তর হয়েছে। আচ্ছা, হালিমা রংপুর থেকে, ও ভাইয়া এসএমএস পড়ার জন্য থ্যাংক ইউ, ভাইয়া আজকের গানগুলো শুনতে ভালো লাগছে, থ্যাংক ইউ। তবে হালিমা, আমার যতটুকু মনে পড়ে যে আপনি সবসময় গানের প্রশংসা করেন, শুধু আজকে। আচ্ছা, লিখেছে ভাইয়া, আমি রংপুর থেকে মুনতাহা, ভাইয়া কেমন আছেন, আমার মনে হয় আজকের ধাঁধার উত্তর হবে মাইক, না মাইক না, এটা স্পিকার বা রেডিও হবে, মাইক তো হচ্ছে মানে মাইকের মাধ্যমে আপনি কথা বলেন, ঠিক আছে, আপনি শুনতে পারেন না তো। আচ্ছা, লিখেছেন নিশি, ভাইয়া তুমি কি আমার এসএমএস পড়েছো, আচ্ছা বলেছিলাম মনে হয়। আচ্ছা এখন দেখি ভাইয়া, আমাদের রংপুরে ঠান্ডা এসেছে, সকালবেলা তো ঘুম থেকে উঠতে মন চায় না, আর আমি তোমার এসএমএস দিয়েছিলাম আগে, সেটা কিন্তু টেক্সট এসএমএস দেই নাই, আর আমি কিন্তু সেখানে ধাঁধার আনসার দিয়েছিলাম, বলতো কোথায় এসএমএস দিয়েছিলাম, আমি আমি মনে করি যে আবার কঠিন একটা প্রশ্ন করে ফেলো, কোথায় দিয়েছিলেন, হোয়াটসঅ্যাপে নাকি মানে কমেন্টে, কারণ পড়তে পড়তে না আমার মাথার ভিতরে থাকে না আসলে কোথায় কে এসএমএস বা কমেন্ট করেছিল, আমি শুধু দেখি যে আমার বন্ধুরা লিখেছেন। আচ্ছা সিফাত ভাইয়া, নাম বলবো না, কিছু মানুষ একটা এসএমএস দুইবার পড়েন আপনি, ওরা কি দুইবার করে মেসেজ দেয় নাকি, দুইবার মানে পাঁচবারও দেয় অনেক সময়। আচ্ছা, রিদমকে যে এসএমএস দেই সেম এসএমএস আপনাকেও দেই, ওরা আমাদের এসএমএস মাঝে মাঝে একটাও পড়া হয় না, না ওই যে আমি বললাম যে বিষয়টা এমন না যে এসএমএস সবগুলো পড়া হবে, আবার কখনো কখনো হয়ে যায়, কারণ আমি বুঝতে পারি না যে আসলে আপনি কাকে লিখেছিলেন, কারণ আপনার নাম থাকে না, কারো নাম মেনশন করা থাকে না, তো সেই ক্ষেত্রে তো একটু কনফিউশন ক্রিয়েট হওয়াটাই স্বাভাবিক বন্ধু, তাই না। যাই হোক, সন্ধ্যার পরপরই যেহেতু চলে এসেছি, অর্ণব অর্ণব সুনিধি অ্যান্ড অদিতের সন্ধ্যা তারা গানটা আমরা শুনে ফেলবো, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: Retírense.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: মেট্রো 9040.
1: আস্তে আস্তে শেষের দিকে কিন্তু আমরা চলে আসছি, কিন্তু আরো কিছুটা সময় আছে, কথায় কথায় গানে গানে থাকবো। তবে এই মুহূর্তে আমি আমার বন্ধুদের কথাবার্তা বলবো। তার আগে আমি বন্ধুদেরকে বলতে চাই যে এখন সোশ্যাল মিডিয়া আসলে সবাই আছে আমরা কম বেশি, তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে, যেমন ধরেন যে সবকিছু যেমন এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল থাকে, ঠিক তেমনই ভাবে কিন্তু প্রতারণাটাও অ্যাভেলেবেল। তো সেই ক্ষেত্রে আপনাকে আসলে কিছু ক্ষেত্রে খুব বেশি পরিমাণ মানে আর কি কেয়ারফুল থাকতে হবে। যেমন ধরেন যে আপনার যে অ্যাকাউন্ট আছে সেটার পাসওয়ার্ড একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, মানে এমন কোনো অনুমেয় পাসওয়ার্ড না, যেমন আপনার ভালো নাম অথবা আপনার ফোন নাম্বার অথবা আপনার ইমেল অ্যাড্রেস, এগুলো না দিয়ে ওটার সাথে হয়ে যায় সংখ্যা, তারপরে বিভিন্ন চিহ্ন, মানে বিভিন্নভাবে আপনি জিনিসটাকে স্ট্রং করুন, যেটা আপনি ছাড়া আসলে বের করাটা কারোর জন্য টাফ হয়ে যাবে। এইটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয়ত হচ্ছে, আমরা অনেক সময় আসলে যে ফেসবুকে, ইনস্টা বা টিকটকের ভিতরে হঠাৎ করে দেখি একটা যে একটা ট্রেন্ডিংই চলছে, হঠাৎ করে ওইটার ভিতরে আমারও করতে হবে করে আপনি মানে ইনস্টল করলেন অথবা সেটা ইউজ করা শুরু করে দিলেন। সো এই ধরনের অচেনা বা সন্দেহজনক কোনো লিঙ্কে আসলে বা কোনো সাইট থেকে আসলে ডাউনলোড করবেন না। আর কেউ যদি আপনাকে কোনো লিঙ্ক শেয়ার করে, যেমন ধরেন যেটা আপনি পরিচিত না এরকম কোনো লিঙ্ক, ইউজুয়ালি কি হয় ইউটিউবেরটাই বোঝা যায় যে এটা ইউটিউবের লিঙ্ক, এটা ফেসবুকের লিঙ্ক, কিন্তু প্রায় সময় কিন্তু বোঝা যায় যে এটা আসলে এই ধরনের কোনো কিছু না। তো ওইগুলোর ভিতরে যদি না বোঝে যে দেখি তো কি আছে এটার মধ্যে, যে ক্লিক করতে গেলেই আপনি ধরা, সো কেয়ারফুল ওই ক্ষেত্রে। এবং অবশ্যই আপনার পাসওয়ার্ড আপনি কাউকে শেয়ার করবেন না, এবং ওই যেটা বলছিলাম যে অজানা উৎস থেকে কোনো অ্যাপ ডাউনলোড বা ফাইল ডাউনলোড করবেন না, এবং যেটা মনে হবে যে না বার্তাটা সন্দেহজনক সেইখানে আসলে ক্লিক করবেন না বা সেখানে খুব বেশি পরিমাণ আসলে থাকবেন না। সেটা ঘাটাঘাটি করার দরকারই নেই, বরং আপনি নিজেকে সেফ রাখার জন্য, নিজের অ্যাকাউন্ট সেফ রাখার জন্য আপনার এই ব্যাপারগুলো যদি আপনি একটু আর কি কেয়ারফুলি হ্যান্ডেল করেন, তাহলে আপনি অনেকটা সমস্যা থেকে বেঁচে যাবেন। কারণ একটা মানে প্রতিটা জিনিস যেমন ডেভেলপ হয়, এটার পাশে আবার একটা নেগেটিভ সাইডও কিন্তু ডেভেলপ হতে থাকে। তো সেটাকে মানে ফেস করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ সেন্স ওইটার ভেতরে, অ্যাটলিস্ট মিনিমাম সেন্স তো ওইটার ব্যাপারে থাকতে হবে, যেমন ফেসবুক, তারপরে ইনস্টা বলেন, টিকটক বলেন, এই সব কিছুর মধ্যে। তো আমি চাই যে আমার সকল বন্ধুরা আসলে এই ব্যাপারগুলোতে নিশ্চয়ই অনেকেই কেয়ারফুল, এবং যারা আসলে ভুলে গেছেন বা কেয়ারফুল না তারা কিন্তু এখন থেকে একটু সাবধান হয়ে যাবেন। অবশ্যই এটা যে কারো ক্ষেত্রেই হতে পারে, আমার ক্ষেত্রেও হতে পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ আমরা যদি আগে থেকে একটু মানে কেয়ারফুল থাকি তাহলে একটু বোঝানো যায় যে না আমি কেয়ারফুল ছিলাম, ঠিক আছে, না হলে বলতে হবে যে আমি তো জানতাম না আসলে, তখন তার হ্যাকার এটা মানবে না যে না আপনি জানতেন না এই জন্য দিয়ে দিবে, বিষয়টা এরকম না। যাই হোক, আমাদের সঙ্গে যারা যারা আছেন কমেন্টের মাধ্যমে এখনও লিখছেন আমার বন্ধুরা SMS এন্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তো আমি সেগুলো অবশ্যই একে একে পড়ার চেষ্টা করছি বিদায় নেওয়ার আগে। বিদায় নিতে আরও একবার আসবো, তবে এই মুহূর্তে আমি আসলে SMS কমেন্ট বা আমাদের হোয়াটসঅ্যাপগুলো আসলে পড়ে শেষ করতে যাচ্ছি। আমাদের সাথে আছেন হচ্ছে আমাদের বন্ধু হোয়াটসঅ্যাপে যারা যারা, আচ্ছা এটা কে আমাদের বন্ধু, ওকে আমাদের বন্ধু লিখেছেন হচ্ছে আমাদের অর্চনা রায়, আমি আর এসব টলারেট করতে পারছি না। আচ্ছা, অর্চনা রায় বুঝে যাচ্ছে যে অর্চনা রায়ের ওই সমস্যাটা আসলে সমাধান হয়নি। তবে এটাও ট্রু যে সৃষ্টিকর্তা আসলে আমাদের উপরে এমন কোনো ভার দেন না যে ভারটা আমরা আসলে বহন করতে পারবো না, তার মানে এই না যে না আপনার ভারটা অনেক হালকা বা এরকম কোনো কিছু না। তবে এটাও আমি বিশ্বাস করি অর্চনা রায়, আপনি সহ আমার যে যে বন্ধুরা এখন আমাকে শুনছেন তারা যথেষ্ট পরিমাণ স্ট্রং এবং খুব স্মার্ট, তারা যে কোনো সমস্যা খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় সমাধান করতে পারে। হয়তো বা এই মুহূর্তে আপনার সিচুয়েশনটা বা পরিস্থিতিটা একটু অন্যরকম, একটু জটিল, কিন্তু এটা সবসময় জটিল থাকবে না, এটা একটা সময় ক্লিয়ার হয়ে যাবে এবং হঠাৎ করে আপনার কাছে মনে হবে যে সব কিছু ঠিক হয়ে গেল। তো ওই দিনটার জন্য আপনাকে ওয়েট করতে হবে বন্ধু, আর সবসময় হাসি খুশি থাকবেন, প্রবলেম কোনোটাই প্রবলেম না, ঠিক আছে, যদি আপনি স্ট্রং থাকেন। ওয়াও, আমার উত্তর হয়েছে, আমি পেরেছি মানে সহজ, ইয়াস, অবসান, কংগ্রেচুলেশন। আচ্ছা, রংপুর থেকে আমাদের বন্ধু মুয়াজ আছেন, ওকে মুয়াজ ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা আমাদের জাহারা জিজ্ঞেস করেছিলেন, ইয়াস জাহারা, আমি আপনাকে আপনার উত্তরটা দিয়ে দিলাম। এদিকে আরও বেশ কিছু বন্ধু লিখছেন, মানে এদিকে আমি কথা বলার সময় লিখতে হবে, আগেই লিখতেন তাহলে আমি পড়তে আরও সুবিধা পেতাম। যাই হোক, দেখি এখন তারা লিখতে লিখতে আমি আসলে তাদেরকে পর্যন্ত পৌঁছাতে পারি কিনা। নুসাইবা কি লিখেছিলেন একটু দেখি, লিখেছে ভাইয়া আমি আপনাকে কখনো রিকোয়েস্ট করি নাই, বাট আজকে রিকোয়েস্ট করেছি আপনার ভয়েসে একটা গান শোনান প্লিজ, আনসার রেডিও। আপনার উত্তর হয়েছে নুসাইবা, রিকোয়েস্ট করলে আমি সবসময় শুনি, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট আমার গাওয়ার ব্যাপারে, তা আমার বন্ধুরাও রিকোয়েস্ট করে যাচ্ছেন। আচ্ছা দেখি, কালকে ইনশাল্লাহ একটু একটু চেষ্টা করবো না, যদি ই থাকে আজকে আর না করি, আমার না মানে এটা বলতে ভুলে গেছি যে আমি গতদিন থেকে মোটামুটি বেশ ভালোই একটু ঠান্ডা ঠান্ডা বোধ করছি আর কি, গলায় প্রেশার দিয়ে কথা বলতে হচ্ছে, তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝবেন নুসাইবা। আচ্ছা আরো আছেন আমাদের সঙ্গে, আপনি আপনাকে আমি প্রতিনিয়ত শুনি কিন্তু প্রথম মেসেজ করলাম রংপুর থেকে বিথি। বিথি আপনাকে ধন্যবাদ, আশা করবো আপনি নিয়মিত আমাদেরকে জানাবেন আপনার কথাবার্তা। নুসাইফা, এটা হচ্ছে নুসাইফা রংপুর থেকে, আনসার হবে মোবাইল, না উত্তরটা হয় নাই বন্ধু। আচ্ছা জেরিন কি লিখেছেন, রংপুর থেকে শুনছি ভাই একটা গান শুনতে চাই। গান তো প্লে অনেকগুলো করেছি কিন্তু স্পেসিফিক গান আসলে প্লে করতে পারছি না। আচ্ছা আনিকা তাবাসসুম দিনাজপুর থেকে আছেন আমাদের বন্ধু, আমার নাম আনিকা তাবাসসুম। ওকে তহিদুল গেছেন, আজকের প্লে লিস্টে গানগুলো ভালোই লাগছে, থ্যাংক ইউ। এই তহিদুলের কাছেও কিন্তু আমি সবসময় এই কথাটা শুনি যে আজকের প্লে লিস্টটা ভালো লাগছে, মানে আমি তখন এটা মনে করার চেষ্টা করি যে আচ্ছা খারাপ লেগেছিল কোন দিন। এটা অবশ্য আপনাদের ভালোবাসা। আচ্ছা মিতু রংপুর থেকে লিখেছেন, অনেকদিন পর এস এম এস করলাম, দাদার উত্তর হচ্ছে হেডফোন। হ্যাঁ এটাও সঠিক উত্তর নেওয়া যেতে পারে। মিস্টার চান্দু ভাই, আজকে প্রথম মেসেজ করলাম, প্রায় এক বছর হতে আপনাকে শুনে আসছি, ভাই আপনাকে কি বলে ডাকবো? আর আমার নাম মোহাম্মদ মুজাহিদ হোসেন, আমাকে কি নামে ডাকবেন? আমার নাম যেটা ওইটা নামেই ডাকবেন, এক হইলো মিনহাজ নয়তো সিফাত, সিফাত ডাকতে পারেন, মিনহাজ ডাকতে পারেন, তো আমার তো পুরোটাই তো আমার নাম। আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুজাহিদ। আরও আছেন আমাদের সঙ্গে ভাইয়া, ইয়ারফোন হবে ওকে নিলাম তো, এটা সঠিক উত্তর বলেছি। আচ্ছা সিফাত ভাইয়া কেমন আছেন, রংপুর পীরগাছা থেকে লতিফা। আচ্ছা আরও আছেন আমাদের সঙ্গে ভাইয়া, আপনি এফ এম এ কত বছর কাজ করেন? ঢাকা থেকে মাইনুল, তা মোটামুটি চোদ্দ পনেরো বছর। আচ্ছা ভাইয়া নাম্বারটা ঠিক থাকলে বলবেন, আর সব শোতে কি নাম্বার দিয়ে মেসেজ দিতে পারবো? অবশ্যই, আপনার এই যে নাম্বার এস এম এস করেছেন এটাই আমাদের নাম্বার, এই নাম্বারে আপনি সবসময় এস এম এস করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে এই নাম্বার আছে। আচ্ছা মোহাম্মদপুর থেকে মারুফা আছেন আমাদের সঙ্গে, প্লিজ আচ্ছা রিকোয়েস্ট করেছেন, ওকে। তুরাগ আছেন, আই এম ফ্রম রংপুর, আই রিড ইন ক্লাস ফাইভ, দ্য আনসার ইজ রেডিও, এফ এম রেডিও, ইয়াস আপনার উত্তর সঠিক হয়েছে। আচ্ছা উত্তর সঠিক দিছি, দাদার উত্তর হলো মোবাইল, জুলি কেরানীগঞ্জ থেকে। জি না উত্তরটা হয় নাই, দুঃখিত জুলি, এই উত্তরটা হয় নাই। আচ্ছা হ্যালো, আই এম জে এন এইচ এস জীবন, এত বড় নাম, আচ্ছা সুন্দর নাম, রংপুর থেকে আছেন আমাদের বন্ধু। রংপুর থেকে আরও আছেন আমাদের সঙ্গে, শীতে কাঁপতে কাঁপতে বলবো উইন্টার ইজ মাই ফেভারিট সিজন, আর দাদার উত্তর রেডিও। আচ্ছা তিনি লিখেছেন, আমি রংপুর থেকে লামিয়া, ওকে লামিয়া, লামিয়ার এই যে গত এস এম এসটা আমি একটু পরে আবার অফলন, কারণ আমার মনে হয় যেটা আমি পড়েছি, তারপর আচ্ছা আবার পড়ি একটু, আনসারটা হলো এটা আনসার, কারণ ও হ না এটা পড়েছি আমি, শিওরলি পড়েছি। আচ্ছা এখানে আছে ভাইয়া আজকের জন্য বিদায়, তবে যেতে যেতে বলবো আপনার খালি গলায় জাবেদা গানটা কিন্তু অসাধারণ ছিল, থ্যাংক ইউ তোমা, এটা আমার খুব পছন্দের গান, কিন্তু আমি খুব বেশি পুরোপুরি গাইতে পারি না, কারণ গানটা অনেক কঠিন একটা গান এবং খুব হাই পিচের গান, যদিও আমি হাই পিচেই গাই কিন্তু তারপরেও গানটার ভিতরে ফিলটা না আসলে, এবং আমার মনে পড়ে যে আমি একটা আমাদের একটা ঘরোয়া কোনো একটা শোতে এই গানটা আমি আমার ভাই বোন আমরা পারফর্ম করেছিলাম, ওইটা আমার খুব ভালো লেগেছিল। হঠাৎ করে সবাই যখন একসাথে থাকে না, যে আপনাদের মতো মিউজিক লাভাররা যখন সামনে থাকে তখন গান এমনি ভালো হয়ে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তোমা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সিমরাত জাহান শায়লা আমাদের সঙ্গে আছেন, হাই জানিয়েছেন, হ্যালো আছেন আমাদের সঙ্গে। আলো মারমা, আজকে প্রথম এস এম এস করলাম কিন্তু প্রতিদিন লাইনে থেকে আপনি থেকে আপনাকে শুনি, ওকে। কিন্তু আলো মারমা আমার কাছে মনে হয় আপনার এস এম এস আমি পড়েছিলাম আগে, আমি কখনো শিখিনি, আচ্ছা পিছু হাঁটতে আমি কখনো শিখিনি, সেদিনও দাঁড়িয়েছিলাম চীনের প্রাচীরের মতো, যেদিন হাজারো আঘাত আসলেও পেয়েছি মিষ্টি একটা স্বাদ, যার শেষ লাইন ভালো কি ভোলা যায় না, ডিএফএম তোমায়, বা বাবা খুব কঠিন, মানে ডিপ কথাবার্তা আর কি। রংপুর থেকে আছেন আমাদের বন্ধু সোহেল ভাই, আমার বউ আমার কথা শুনে না ভাই, কি করলে কথা শুনবে ভাই, কঠিন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার কাছে মনে হয় যে আমাকে যোগ্য মনে হয়, আই ডোন্ট থিঙ্ক সো, সো কথা শুনে না মানে কি, মানে কানে কিছু দিয়ে রাখে, মানে ইয়ারফোন দিয়ে রাখে কথা শুনে না, শুনে না না মানে না, কোনটা? দুইটার মিনিং কিন্তু দুই রকম, একটা হচ্ছে শুনে না, শুনে না মানে হচ্ছে সে কোনো কথাই শুনে না আর কি, যে মানে আপনি বলছেন যে ওগো তুমি আসো এখানে অথবা আমাকে এক কাপ চা দাও, এটা তিনি শুনছেন না, তিনি তার মতো করে হয়তোবা রান্না করছেন বা কিছু করছেন, এটা হচ্ছে না শোনা। আরেকটা হচ্ছে যে আপনি বললেন যে ওগো আমাকে চা দাও, তিনি শুনলেন কিন্তু তিনি দিলেন না, এটা হচ্ছে না মানা, মানে শোনা আর মানা দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তো কোনটা হয় আপনার ক্ষেত্রে, শুনে না নাকি মানে না? যদি না মেনে থাকে, এটা তো অনেক সময় হয়, আপনিও হয়তো তার অনেক কথা মানেন না, আর আমি বেশি কথা বলতে যাব, আপনি এটা অ্যাপ্লাই করবেন তারপর দেখা যাচ্ছে যে মারামারি লেগে যাবে, ঝামেলা হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমার কাছে এটা তো জোকসের পার্ট, সো আপনি আমার মনে হয় কি যে একভাবে হয়তো বা মানছেন না, অন্যভাবে সুন্দর করে বলেন, আর অন্যভাবে বলেন যে এটা এইভাবে করলে এটা সুন্দর হয়, তোমাকে এটা করলে ভালো লাগে, এটা দেখবেন যে শুনবে, আপনার বলার উপর অনেক কিছু নির্ভর করে। আর যদি একান্তই না শুনে তাহলে বুঝতে হবে যে না, এই ব্যাপারে আসলে তার সায় পাওয়াটা কঠিন। আচ্ছা সানিম লিখেছিল, কবিতা দুজনে মিলে থাকবো বসে জোনাক পোকার আলোতে, তোমার হাতে হাত রেখে চোখে চোখে কথা হবে। আহা হা সানিম, সুন্দর হয়েছে। আচ্ছা, নিশি লিখেছেন, ভাইয়া জানো আমাদের এখানে শিয়ালের বিয়ে কেউ একা বের হতে পারে না, যদি একা বের হয় তাহলে চার পাঁচটা শিয়াল তার উপর হামলা করে। ও মাই গড, তিনজনকে তো হসপিটালে পাঠিয়েছে কামড় দিয়ে, তো আপনারা এটা বনবিভাগ বা এরকম কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে আলাপ করছেন না কেন? এটা তো রিস্কি ব্যাপার, তাদের সঙ্গে আলাপ করেন, আলাপ করে এটার একটা ব্যবস্থা নেন। এখন সবাই তো আর ঘরে বসে থাকবে না, সবারই কাজ আছে, তাই না? তো এটা আপনার মুরব্বী যারা আছেন অথবা যারা এগুলো নিয়ে কাজ করছেন তাদের এই আইডিয়াটা দিতে পারেন যে বনবিভাগ বলেন বা এটার মানে কর্তৃপক্ষ যারা আছেন, যারা এই সমাজের বা এই পরিবেশটাকে রক্ষার কাজে আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করেন, অবশ্যই তারা কোনো না কোনো একটা ব্যবস্থা নেবেন। আচ্ছা হ্যাঁ দাদা, জীবনকে পজিটিভভাবে এগিয়ে নিতে চাই আর নিব ইনশাল্লাহ। আজ কম্পিউটার স্যার একটু রাগ হয়, পরে কেন জানি নিজেকে ধরে রাখতে পারলাম না, চোখে পানি চলে আসে, কারণ দুই তিন কি ঘন্টা পথ পাড়ি দিয়ে যে কিছু শিখতে তো পারলামই না তার উপরে বকা। পরে বোনের বাড়িতে যাই, ওখানে কিছুক্ষণ থেকে চলে আসি। আফরিন, হতে পারে আজকে স্যারের মুড একটু খারাপ, ঠিক হয়ে যাবে আফরিন। পরে বলবেন যে স্যার আপনি কালকে শুধু শুধু রাগ করলেন, কি হয়েছিল, কিছু যদি শেয়ার করার মতো হয় আপনি শেয়ার করতে পারেন, আর যদি মনে হয় একান্ত ব্যক্তিগত আপনি শেয়ার করতে চান না, ঠিক আছে শেয়ার করবেন না, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি মানে রাগ ছাড়া থাকতে আপনাকে বেশি ভালো লাগে এবং আরো বেশি শিখতে ইচ্ছা করে আপনার কাছে পড়া আসলে, আর রাগ থাকলে তো ভয় আসলে বলতে পারি না কিছু। সিলেট থেকে আছেন, আমার নাম তৌহিদ, আপনার ভয়েস অনেক নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ তৌহিদ বন্ধু আমার। আরও আছেন, আজকের জন্য জান্নাত বলছি, টাটা বাই বাই অ্যান্ড আলবিদা। ওকে, শারমিন আক্তার মুবারিক আছেন, হাই মিস্টার আর জে কিং সিফাত ভাইয়া, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ভাইয়া, আজকে আমার মন খারাপ ভাইয়া, ভালো থেকো, শুভ সন্ধ্যা। এটুকু বলার জন্য এসেছিলেন, আরে মন খারাপ করবেন না। আচ্ছা, আজকে ভেবেছিলাম যে রিদমের একটা বিচার আপনাকে দিব, সেটা হচ্ছে রিদম একটা গানের পর ব্যাক করেছে বলে পাঁচটা গান শোনায়, আর এখন দেখছি আপনিও এমন শুরু করেছেন। আমি একবারও বলিনি এই গানটার পরে আমি ব্যাক করছি, এটার এক্সপ্লেনেশন আমি দিয়েছিলাম আগে, আমি কখনো এই কথা বলিনি যে এই গানটার পরেই ফিরছি, আমি বলছি যে গানে চলে যাচ্ছি। গানে চলে যাওয়া মানে ওই গানের পরে ফিরে আসা না, বরং গানে চলে যাওয়া, ওইটার মিনিং ওইটাই। আচ্ছা, আপনারা বুঝেন না কেন যে আমরা তো সারাদিন গান শুনতে পারি কিন্তু আপনাদের সাথে সারাদিন আড্ডা দিতে পারি না, হারে আমার লক্ষ্মী বন্ধু, আর তাই আমরা চাই গানের চেয়ে আড্ডা বেশি হোক। হ্যাঁ বন্ধু, ঠিক আছে, তারপর তো একটা সিস্টেম তো মানতে হবে। কেউ আমার বেশ কিছু বন্ধুরা আছেন যারা তো গান শুনতে পছন্দ করেন, তো আমার তো দুই বন্ধুকেই, দুই বন্ধুর মনেই কিছুটা সুক্ত দিতে হবে। আচ্ছা, রংপুর থেকে আছেন সিনথিয়া, আমি একটা গান শুনতে চাই কিন্তু আমি প্লে করতে মনে হয় না পারবো। আচ্ছা সিরাজ ভাইয়া, আচ্ছা এখানে আছেন মিতু, মিতু লিখেছেন, মিতু আমি কি নাম্বার দিয়ে সব শোতে SMS করতে পারবো? কি নাম্বার দিয়ে? হ্যাঁ অবশ্যই, যে আপনার যে নাম্বার আছে এই নাম্বার দিয়ে আমাদের যে নাম্বার SMS করেছেন এই নাম্বারে SMS করবেন সবসময়। আচ্ছা এখানে হচ্ছে, আচ্ছা সিফু দাদা ভালো থাকবেন, ওকে, এটা হচ্ছে আমাদের বন্ধু আফরিন। ওকে, সো আমরা ওই যে হোয়াটসঅ্যাপে যে বন্ধু লিখছিলেন, দেখি কি লিখেছেন তিনি, ভাইয়া উত্তরটা রেডিও টাইপ করেই ফেলেছিলাম আর আপনি বলে দিলেন জাহারা, আর বলে লাভ কি, আপনি সময়ের পরে, আপনার পরীক্ষা 3 ঘন্টার, আপনি 3 ঘন্টা 15 মিনিটে লিখলে হবে? আপনার যা লিখার সেটা তো 2 ঘন্টা 59 মিনিটে হলেও ঠিক আছে, 3টার পরে 3টে 1 লিখলেও তো হবে না, এই হচ্ছে আর কি বিষয়। যাই হোক, ব্যাপার না, পরের বার ট্রাই করবেন, ঠিক আছে। এই মুহূর্তে আর তেমন কিছু বলতে চাই না, বিদায় নেওয়ার জন্য আরও একবার আসবো, তবে এই মুহূর্তে চমৎকার একটা গান আপনার জন্য আমি প্লে করে দিচ্ছি, সেটা হচ্ছে সোমলতা আচার্য চৌধুরীর অবহেলা, চমৎকার একটি গান, আপনি শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4 এর। আরেকটা কথা যেটা হচ্ছে যে যেহেতু আশেপাশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আছে, সো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজেদের দায়িত্ব, নিজেদের ঘর, নিজের পরিবেশ, নিজের এলাকা, নিজের উঠোন, নিজের ছাদ, নিজের বেলকনি, এটা বাইরে থেকে কেউ এসে তো পরিষ্কার করে দিয়ে যাবে না। সো এই জায়গাগুলো আমরা একটু, যদি আমরা একটু মনে করেন আলসেমিও কাজ করে, তারপরে একটু ট্রাই করবো যে এই জায়গাগুলো যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এতে আসলে আমার পরিবার, আমাদের আশেপাশে যারা আমাদের প্রতিবেশী আছেন সবাই ভালো থাকবেন, ঠিক আছে। এটাও কিন্তু একটা আসলে খুব ভালো একটা কাজ, তো আমরা ভালো কাজ করার অভ্যাসটা আমরা অবশ্যই ক্রিয়েট করবো, অনেকের আছেও, তো এটা অব্যাহত রাখবো আমরা, তো অবহেলা না করি আমরা এই ব্যাপারটাকে। তবে অবহেলা গানটা এখন শুনবো, বিদায় নেওয়ার জন্য আরও একবার আসবো, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং এ খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: 90.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
4: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
5: ঢাকা মেট্রো 9040।
6: সো আজকের মতো বিদায়, সিফাত আবার হাজির হয়ে যাব যথাসময়ে, আপনিও ভুলবেন না। আপনি ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত অবশ্যই দোয়া করি, এবং সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন।
0: তারপর
1: পাবেন
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গানে সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটি এর কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।
4: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বালাইজি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambalaiji.com.bd।

0: বাংলাদেশ বেতার খবর পড়ছি শানাস পারভিন। শুরুতেই শিরোনাম, মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। আগ্রহ প্রকাশ, স্বাগত জানাল বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও বাস্তব ভিত্তিক নগর পরিকল্পনা গ্রহণের নির্দেশ রাষ্ট্রপতির। সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোন সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। প্রবাসীদের জন্য বিভাগীয় শহরে বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার, জানালেন আইনমন্ত্রী। হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলার প্রেক্ষিতে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম আগামী শনিবার পর্যন্ত স্থগিত করল সৌদি আরব। এবং আবুধাবিতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র ক্রিকেট টেস্ট ড্র, লিটন দাসের বিশ্ব রেকর্ড। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া মহল্লায় মাইকিং ও জুম্মার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় এই নির্দেশনা দেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, যেসব এলাকায় মানুষ বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন সেসব এলাকায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সভায় সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়। তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সুর্দ সমার নেতৃত্বে প্রতিনিধি দলের জন্য সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করে দেশটি। এই সময় তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পানি সম্পদ ব্যবস্থাপনা, মুক্ত বাণিজ্য চুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি এবং রোহিঙ্গা সংকট সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপ রাষ্ট্র হওয়ায় অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী ভূমি পুনরুদ্ধারে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেন। ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি, এই প্রতিপাদ্যে আজ সারা দেশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস প্রতি বছর 13 অক্টোবর বিশ্বজুড়ে পালন করা হয়। দিবসটির মূল উদ্দেশ্য হল বিশ্বের নাগরিক ও সরকারগুলোকে দুর্যোগের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে সচেতন করা এবং দুর্যোগ সহনশীল সমাজ গঠনে উৎসাহিত করা। এবছর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য হল ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি। দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত এক সভায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ এবং যথাযথ নগর পরিকল্পনার আহ্বান জানান।
3: এটা খুব জরুরি, বৃক্ষরোপণ যেটা বর্তমান সরকার যেন তার কেমন নেতৃত্বে প্রায় 25 কোটি বৃক্ষরোপণের কাজ হাতে নিয়েছেন, আমি বিশ্বাস করি এটা অনেক বেশি আমাদেরকে সহায়তা করবে। আমাদেরকে দুর্যোগ হওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে এবং একই সঙ্গে দুর্যোগের পরে যেন আমরা সাথে সাথে মাথা উঁচু করে উঠে দাঁড়াতে পারি, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে।
2: রাষ্ট্রপতি আরো বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষ করে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে নগর ব্যবস্থাপনা, নদীর প্রবাহকে ঠিক রাখা এবং নদীকে দূষণমুক্ত রাখার বিষয়গুলোতে অত্যাধিক জোর দেওয়া দরকার।
3: আমরা সম্মিলিতভাবে এমন একটা দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি ঘর হবে নিরাপদ, প্রতিটি পরিবার থাকবে প্রস্তুত, প্রতিটি সম্প্রদায় হবে সহনশীল, প্রতিটি উন্নয়ন হবে ঝুঁকি সচেতন, প্রতিটি নীতি হবে দূরদর্শী, প্রতিটি পরিকল্পনা হবে বাস্তব ভিত্তিক এবং দুর্যোগ মোকাবেলায় রাষ্ট্র জনগণ থাকবে ঐক্যবদ্ধ।
2: রাষ্ট্রপতি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্যা নিয়ন্ত্রণ ও পানির প্রবাহ ব্যবস্থাপনার জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, বর্তমান সরকারও এই কর্মসূচি গ্রহণ করেছে। তিনি এ সকল কর্মসূচি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। এর আগে রাষ্ট্রপতি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের হাতে পুরস্কার তুলে দেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত 10 বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। তিনি আজ থাইল্যান্ডের ব্যাংককে বিশ্ববেঙ্কের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এটি একটি প্রক্রিয়া যা আগামী কয়েক মাস চলবে। জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং এর সম্ভাব্যতা যথাযথভাবে যাচাই করার উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ জুনকো তাকাহাশির সঙ্গে বৈঠকে একথা বলেন। মন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে সর্বাধিক মানুষ এর সুফল ভোগ করতে পারে। ডক্টর আব্দুল মঈন খান স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে নতুন প্রকল্প গ্রহণ ও সহযোগিতা সম্প্রসারণের জন্য জাইকার প্রতি আহ্বান জানান। এর আগে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামদি। এই সময় বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী সমুদ্রের লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তরের লক্ষ্যে যৌথ উদ্যোগে কক্সবাজারে একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতকে প্রস্তাব দেন। সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখায় কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের সঙ্গে কোন ধরনের সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তর পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ একথা জানান। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা না চেয়ে আওয়ামী লীগ দেশে অস্থিরতাকে উস্কে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
4: এই দলটা এই ধরনের কাজ করে বেড়ায় এবং দেশের ভেতরে সন্ত্রাস এবং নানান রকম সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা প্রকাশ্যে তাদের দলের প্রধান করে থাকেন। সেখানে আসলে রেকনসিলিয়েশনের আলাপের ব্যাপারে সরকারের যা বোঝা তা বোঝা হয়ে যায়, সরকারের দিক থেকে ইনিশিয়েটিভ না তো কোনো প্রশ্নই আসে না।
0: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ডাক্তার জাহিদুর রহমান আরো বলেন, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে আওয়ামী লীগ সন্ত্রাসী দ্বারা হেনস্থার বিষয়টি সরকারের নজরে এসেছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রবাসীদের ভোগান্তি কমাতে বিভাগীয় সদর দপ্তরে প্রবাসীদের জন্য বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই আদালত শুধু প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরুর 30 বছর পূর্তি উপলক্ষে এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
5: যে কোনো ধরনের প্রবেশী মামলা শুধুমাত্র ওই আদালতগুলো দেখতে পারবে, বিশেষায়িত আদালত, সে ধরনের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং আশা করি অচিরেই এটা আলোর মুখ দেখবে এবং ড্রাফটিং পর্যায়ে আমরা আছি। আমরা রামরুকে বলবো এই প্রক্রিয়ায় যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা পাবলিক কনসালটেশনটা খুব দ্রুততম সময়ের মধ্যে শেষ করে হয়তো এই সেশনে পারবো না, তার পরের সেশনে আমরা আনতে পারি কিনা সেই চিন্তা আমরা করতে পারি।
0: আইনমন্ত্রী বলেন প্রবাসী শ্রমিকরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে লিগাল এইড অধিদপ্তরের মাধ্যমে 24 ঘন্টা আইনি সহায়তা পাবেন। এজন্য একটি হটলাইন চালু করা হয়েছে, সেখানে যুগ্ম জেলা জাজ পর্যায়ের কর্মকর্তা সহ লিগাল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে শিউলি রানীবালা। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন। তিনি আজ সচিবালয়ে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী সোয়ার্ট সোয়ার্ট সমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ সহযোগিতা চান। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার গুরুত্ব তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ইউরোপের বাজারে দীর্ঘমেয়াদী প্রবেশাধিকার নিশ্চিত করা এবং বাণিজ্য সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক ও নীতিগত সহযোগিতা জোরদার করা প্রয়োজন। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের ডিম উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি সক্ষমতা অর্জন করতে হবে। এজন্য উন্নতমানের ডিম উৎপাদন, উৎপাদন খরচ কমানো এবং পোলট্রি খাতের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আজ রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভালো মানের ডিম উৎপাদন করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। জাতীয় তথ্যচিত্র নির্মাণে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি 90-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থান ও জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার উপর গুরুত্বারোপ করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের সংবাদের গুরুত্ব অনুধাবন করে সংবাদ পরিবেশন ও জনগণের কাছে গ্রহণযোগ্য অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে সে লক্ষ্যে বৈঠকে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তর সমূহের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে বাংলাদেশ ও আরব আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দুই দেশের ঐতিহ্যবাহী কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, জনগণের সাথে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার আরও প্রসারিত করার উপর জোর দেওয়া হয়। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1954 জন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 1213 জন। প্রাণঘাতী রোগ হামের সংক্রমণ থেকে কোমলমতি শিশুদের নিরাপদ রাখতে সারা দেশে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। পূর্বে যে সকল শিশু চলমান হাম রুবেলা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়েছে তাদের গত 26 সেপ্টেম্বর থেকে টিকা দেওয়া হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: চলমান প্রাণঘাতী রোগ হামের সংক্রমণ থেকে কোমলমতি শিশুদের নিরাপদ রাখতে সারা দেশে চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। পূর্বে যে সকল শিশু চলমান হাম রুবেলা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়েছে তাদের এখন টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি এ সময়ে 6 মাস বয়সে পৌঁছানো এবং ক্যাম্পেইন টিকা গ্রহণের উপযুক্ত নতুন শিশুদেরও টিকার আওতায় আনা হচ্ছে। তাদের সুরক্ষা নিশ্চিত করতেই কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ সাব্বির হায়দার জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী 34 লাখ শিশুকে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে।
8: এই ক্যাম্পেইনে আমাদের 34 লাখের মতো লক্ষ্যমাত্রা ছিল, আজকে পর্যন্ত প্রায় 9 লাখের মতো আমাদের টিকা দেওয়া হয়েছে।
7: হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ব্যাধি, সময় মতো টিকা না দিলে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া, দৃষ্টিহীনতা কিংবা মস্তিষ্কের প্রদাহের মতো মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। রোগটিতে আক্রান্ত হয়ে প্রতিদিন ঘটছে শিশু মৃত্যু। তাই সরকারের এই বিনামূল্যে টিকা গ্রহণের জন্য শিশুকে নিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্রে যাওয়ার পরামর্শ এই কর্মকর্তার।
8: সকল শিশুকে মুক্ত রাখতে চাই, 6 মাস থেকে 5 বছরের বয়সে সবাই যেন তারা নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসেন টিকা দেওয়ার জন্য।
7: আগামী 31 অক্টোবর পর্যন্ত চলবে এই টিকাদান কর্মসূচি। তাহিদ আহমেদ, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। হুথিদের অব্যাহত হামলায় 18 জনেরও বেশি নিহত হওয়ার পর সৌদি আরব রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে কার্যক্রম স্থগিতের মেয়াদ আগামী শনিবার পর্যন্ত বাড়িয়েছে। এদিকে ইয়েমেনের তাইজ শহর জুড়ে হুথিদের গোলাবর্ষণে অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত ও বেশ কিছু লোক আহত হয়েছে। তাইজ গভর্নরেট মানবাধিকার কার্যালয় আজ এ তথ্য জানায়। নতুন দিল্লির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশ ভারতের যুব নেতৃত্বাধীন ককরোচ আন্দোলনের নেতাদের আটক করেছে। নতুন দিল্লিতে কড়া প্রহরাধীন একটি স্থানে বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকে প্রবেশ করার পর তাদের গ্রেপ্তার করা হয়। ককরোচ জনতা পার্টি, সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও অজিনক্য শিন্ডে সহ প্রায় 20 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। ভোটার তালিকা সংশোধনের জের ধরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধীরা অভিযোগ করেছেন এই সংশোধন তাঁর দলকে সুবিধা দেবে। নির্বাচন কমিশন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের মধ্যাঞ্চলে আজ ভোরে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 4 জন নিহত, 30 জন আহত হয়েছে। পুলিশ ও পাকিস্তান রেলওয়ের একজন মুখপাত্র আজ এ কথা জানান। ট্রেনটি দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের শেরশাহ সিটিতে লাইনচ্যুত হয়। বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলে 2টি বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলার পর দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেভ রুশ রাষ্ট্রদূতকে তলব করেছেন। এই হামলায় একটি জাহাজ ডুবে যাওয়ার পর 11 জন নাবিক নিখোঁজ রয়েছেন এবং একজনকে উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের অপর জাহাজটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং এর 15 জন নাবিককেই উদ্ধার করা হয়। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি ড্র হয়েছে। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য 479 রানের লক্ষ্যে খেলতে নেমে আজ পঞ্চম ও শেষ দিনে 8 উইকেটে 346 রান করার পর দিনের খেলা শেষ হয়ে গেলে ম্যাচটি ড্র হয়। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 346 ও 7 উইকেটে 372 রানে ইনিংস ঘোষণা, আফগানিস্তান 240 ও 8 উইকেটে 346। টেস্ট ইতিহাসে প্রথম উইকেট কিপার হিসেবে এক ম্যাচে 2 বার 50 ঊর্ধ্ব রান, 9টি ডিসমিসাল করলেন লিটন কুমার দাস। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডেনিস লেন্ডসের। এদিকে আগামীকাল ব্রিসবেনের নারী একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় শেষ ম্যাচে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 9টা 50 মিনিটে খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে বাংলাদেশ নারী দলের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতোমধ্যে অস্ট্রেলিয়া সিরিজ জয় নিশ্চিত করেছে। সবশেষে আবহাওয়া, আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতা বাড়ানো সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা প্রদানের নেদারল্যান্ডসের আগ্রহ প্রকাশ, স্বাগত জানালো বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও বাস্তব ভিত্তিক নগর পরিকল্পনা গ্রহণের নির্দেশ রাষ্ট্রপতির। সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই বললেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। প্রবাসীদের জন্য বিভাগীয় শহরে বিশেষায়িত ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার, জানালেন আইনমন্ত্রী। হুথি বিদ্রোহীদের অব্যাহত হামলার প্রেক্ষিতে রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম আগামী শনিবার পর্যন্ত স্থগিত করল সৌদি আরব। এবং আবুধাবিতে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র ক্রিকেট টেস্ট ড্র, লিটন দাসের বিশ্ব রেকর্ড। খবর শেষ হলো,
10: এখন শুনুন
11: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা এফএম।
12: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ
13: ঢাকা এফএম 90.4।
12: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক। হাউ ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 PM।

0: 98.4.
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি, অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 94.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: you look what you just made me do.
1: FM 90.4.

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেট

0: এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

90.4 FM. ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Taka FM 90.4.
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
0: শুনছেন ঢাকা FM 90.4।